107 মেগাহার্টজ FM রেইনবোয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে শ্রেয়া দত্ত রায়।

সময় শেষের পথে তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

তিনি প্রভু, তিনি প্রিয়, তিনি পরম ধন, আর আমাদের কাছে তিনি রবীন্দ্রনাথ। আমরা এখনো রয়েছি কবিপক্ষে দাঁড়িয়ে।

আর আজকের এই প্রভাত বিনায় 100.1 FM গোল্ডে আমি তাপস আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাঁরই কথা। আর আজকের এই কথা সেই সমস্ত মানুষদের চোখ দিয়ে, তাদের দৃষ্টি দিয়ে, যারা তাকে দেখেছেন, কাছে পেয়েছেন, অর্থাৎ যে সমস্ত আলোকিত প্রাণ তার সান্নিধ্যে এসেছিলেন, তাদের স্মৃতিচারণে আমরা ওই যে খুব অবাক হয়ে দেখি তার গভীর ও বহুমুখী ব্যাপ্তির উজ্জ্বলতা। কারো চোখে তিনি ধরা দিয়েছেন কিশোরবেলার অর্ধ প্রস্ফুটিত কবি রূপে, আবার কারো চোখে তিনি ধ্যানমগ্ন হিমালয়ের মতো মৌন গম্ভীর, রঙে রেখায় এবং শব্দে বাক্যে কবিকে বিবৃত করেছেন সেই সব গুণীজনেরা। সেই সমস্ত কথার সামান্য কিছু, আসলে এত মানুষ এত কথা বলেছেন তাকে ঘিরে, তাদের সেই শ্রদ্ধা আর ভালোবাসার অসংখ্য শব্দরাশি, তার মধ্যে কিছু ভাগ করে নেব আজকের এই প্রভাত বিনায় সকাল 7টা পর্যন্ত।

ওই যে বলছিলাম, আজকে এর প্রভাত বিনায় যে সমস্ত আলোকিত প্রাণ কবির সান্নিধ্যে এসেছিলেন, কবিপক্ষে দাঁড়িয়ে কবির সম্পর্কে তাঁদেরই ভাবনার কথা ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আরও এক জনপ্রিয় কবি নবীনচন্দ্র সেন, তিনি তার আমার জীবন গ্রন্থে বলছেন, স্মরণ হয় 1876 খ্রিস্টাব্দে, বস্তুত 1877 খ্রিস্টাব্দ, আমি কলিকাতায় ছুটিতে থাকিবার সময় কলিকাতার উপনগরস্থ কোনো উদ্যানে ন্যাশনাল মেলা দেখিতে গিয়াছিলাম। একজন সদ্য পরিচিত বন্ধু মেলার ভিড়ে আমাকে পকড়াও করিয়া বলিলেন যে একটি লোক আমার সঙ্গে পরিচিত হইতে চাহিতেছেন। তিনি আমায় হাত ধরিয়া উদ্যানের এক কোণার এক প্রকাণ্ড বৃক্ষ তলায় লইয়া গেলেন। দেখিলাম সেখানে সাদা ইজার চাপকান পরিহিত একটি সুন্দর নবযুবক দাঁড়াইয়া আছেন। বয়স 18-19, শান্ত স্থির, বৃক্ষতলায় যেন একটি স্বর্ণ মূর্তি স্থাপিত হইয়াছে। বন্ধু বলিলেন, ইনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ, তাহার জ্যেষ্ঠ জ্যোতিরীন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে আমার সহপাঠী ছিলেন। দেখিলাম সেই রূপ, সেই পোশাক, সহাসি মুখে করমর্দন কার্যটি শেষ হইলে তিনি পকেট হইতে একটি নোটবুক বাহির করিয়া কয়েকটি গীত গাহিলেন ও কয়েকটি কবিতা গীত কণ্ঠে পাঠ করিলেন। মধুর কামিনী লাঞ্ছন কণ্ঠে এবং কবিতার মাধুর্যে ও স্ফুটনোন্মুখ প্রতিভায় আমি মুগ্ধ হইলাম। অর্থাৎ কবি যখন একেবারেই কিশোর থেকে যৌবনে পা রাখছেন, সেই সময় তার সঙ্গে পরিচয় নবীনচন্দ্র সেন, তার গান শোনা, তার কবিতা শোনা এবং তাকে দেখে তার মুগ্ধতা। এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যারা কবির সান্নিধ্যে এসেছেন, অবাক হয়েছেন তাকে দেখে, বিস্মিত হয়েছেন, মোহিত হয়েছেন।

0: বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস, কবিপক্ষে দাঁড়িয়ে। আজ বিভিন্ন মানুষ যারা তাঁর সান্নিধ্যে এসেছেন তাদের কথা বলছিলাম। একদম তরুণ বয়সের কবি, তার কথা কবি নবীনচন্দ্র সেনের লেখা থেকে, দেখা থেকে ভাগ করছিলাম একটু আগেই। যিনি একের পর এক সৃষ্টি করে গেছেন, কখনো মনে হয় না যে তিনি বোধহয় সব সময়ে লেখার মধ্যেই ছিলেন, সৃষ্টির মধ্যেই ছিলেন। গানের সুর করা বা বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি, সে মানুষটি সাংসারিক জীবনে তার পিতার দায়িত্ব কেমন করে কতটা পালন করেছেন, তো ওই যে আছে না যে রাধে সে চুল বাঁধে। পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ভাগ করে নিচ্ছেন তার পিতৃস্মৃতির কথা। শিলাইদহে আমরা যে পরিবেশের মধ্যে এসে বাস করতে লাগলুম, কলকাতার পারিবারিক ও সামাজিক জীবনধারা থেকে তা সম্পূর্ণ বিপরীত। আমাদের বাড়ি খোলা মাঠের মধ্যে, খরশেদপুর গ্রাম, কাছাড়ি বাড়ি বা শিলাইদহের ঘাট থেকে বেশ খানিকটা তফাতে। বাবা মা ও আমরা পাঁচ ভাই বোন বাড়িতে থাকি। আমার ছোট বোন রানী ও মীরা আর ছোট ভাই সোমি তখনও নিতান্ত শিশু। এই নির্জনতার মধ্যে দিদি আর আমি বাবা ও মাকে আরও কাছাকাছি পেলুম।

বাবা তখন আমাদের দুজনকে লেখাপড়া শেখাবার জন্য বিশেষভাবে মনোযোগ দিলেন। বাবা নিজে স্কুল কলেজে বিদ্যার্জন করেননি, কলকাতার দু একটা স্কুলে যে অল্প দিনের অভিজ্ঞতা হয়েছিল তা এত পীড়াদায়ক যে তার স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি। নিজের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে তাই গোড়া থেকেই তার আপত্তি ছিল। শিলাইদহে থাকতে বাবা আমাদের লেখাপড়া শেখাবার দিকে যেমন নজর দিয়েছিলেন, অন্যদিকে মা চেষ্টা করতেন আমাদের সব রকম ঘর কন্যার কাজ শেখাতে। তার প্রণালী ছিল বেশ নতুন রকমের। রবিবার দিন তিনি চাকর বামুন সকলকে ছুটি দিতেন, সংসারের সমস্ত কাজ আমাদের করতে হতো। রান্নার কাছে আমার খুব উৎসাহ বোধ হতো, রান্না কেমন হলো তা বুঝবার জন্য রাঁধুনির মাঝে মাঝে চিখে দেখার স্বাধীনতায় কেউ তো বাধা দিতে পারে না। এইরকম করে শহরের জটিলতা ও কোলাহল থেকে দূরে প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শের মধ্যে ও পিতামাতার স্নেহের অন্তরালে আমরা কয় ভাই বোন বড় হতে লাগলুম। একেবারে পরিবারের মানুষের চোখে দেখা রবীন্দ্রনাথ।

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে যার বাস, তিনি বোধ হয় রবীন্দ্রনাথ। এটা বহু মানুষের কাছে তাদের বিশেষ অনুভূতি। কবিপক্ষে দাঁড়িয়ে আজ প্রভাত বিনায় তাকেই দেখছি নানা রূপে। তরুণ বয়সের রবীন্দ্রনাথ, যার রূপে গুণে মুগ্ধ সকলেই, সেই রবীন্দ্রনাথ যখন সংসারী, তিনি বাবা পিতা, তখন তাঁর কি রূপ তাও তো বলছিলাম। আর শান্তিনিকেতন আশ্রমের সেই রবীন্দ্রনাথ, তার কথা বলছেন প্রমথনাথ বিশি। এই বিদ্যালয়কে পরিবার আশ্রম বলা যাইতে পারে। ছাত্রত্ব এখানকার ছাত্রদের রূপ নয়, এখানে তাহারা প্রধানত বালক বালিকা। নিজেদের পরিবার ছাড়িয়া আসিয়া আশ্রম পরিবারের অন্তর্গত হইয়া পড়িতে তাহারা যেন পারে, সে বিষয়ে তাহার দৃষ্টি ছিল। শান্তিনিকেতনের একেবারে প্রথম আমলে বিদ্যালয়টি তাহার নিজের পরিবারের অন্তর্গত ছিল বলিলেও হয়। তাহার পত্নী বালকদের জননী স্থানীয় ছিলেন। রবীন্দ্রনাথের পুত্রদের ও অন্যান্য ছাত্রদের বাসাহারে কোনো প্রভেদ ছিল না। শিক্ষকেরাও এই পরিবারভুক্ত ছিলেন। তাহার পত্নী বিয়োগের পরে ও ছাত্র সংখ্যা বৃদ্ধিতে এই পরিবার ভাবটি কিঞ্চিত শিথিল হইয়া আসে, কিন্তু এই পরিবার চৈতন্যই শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ সন্তান প্রতিপালন আর ছাত্র প্রতিপালন কবির কাছে একইভাবে ধরা দিয়েছে।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: কবিপক্ষে কবির কথা, যে সমস্ত আলোকিত প্রাণ তাঁর সান্নিধ্যে এসেছেন তাঁদের চোখ দিয়ে। নবীনচন্দ্র সেন চিনিয়েছেন তরুণ প্রতিভাবান কবিকে। তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কেমন ছিলেন তিনি বাবা হিসেবে। আবার প্রমথনাথ বিশি মনে করিয়ে দিয়েছেন যে শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতা কবি কেমন ছিলেন। তার ছাত্র বিভূতিভূষণ মণ্ডল বলছেন শিক্ষক রবীন্দ্রনাথের কথা। এখন যেখানে বটগাছের নিচে বড় ঘণ্টাটি আছে, তার কিছুটা পূর্বে একটি চালা ছিল, উপরটা খড় বা উলু দিয়ে ছাওয়া, চারিদিক খোলা, চালার নিচে একটি বৃত্তাকার মাটির বেদি, মেঝেতে ও বাহিরে লাল কাঁকর দেওয়া। আমরা মেঝেতে আসন পেতে বসতাম, গুরুদেব ঠিক মাঝখানটিতে আসন পেতে বসতেন। অন্যান্য শিক্ষকরা তার প্রণালী অনুধাবন করার জন্য বেদির চারপাশে বসতেন। গুরুদেবের শিক্ষা দেবার একটি বিশেষ পদ্ধতি ছিল, তিনি যে অংশটি পড়াচ্ছেন সেটি যদি ইংরেজি হয় তাহলে পূর্বেই ইংরেজি থেকে বাংলায় তর্জমা করে আনতেন, পরে এই বঙ্গানুবাদটি ইংরেজিতে করিয়ে নিতেন আমাদের দিয়ে। প্রথমে বাক্যটির গঠন প্রণালী আমাদের দিয়ে বলিয়ে নিতেন এবং আমাদের দিয়েই ইংরেজি প্রতিশব্দ বলাবার চেষ্টা করতেন। তিনি বলতেন, এই বাংলা শব্দটির ইংরেজি কি হবে, তুমি বলো, তুমি বলো। নাম ধরে ধরে একটির পর একটি ছাত্রকে প্রশ্ন করতেন, কোথায় কর্তৃপদ বসবে, কোথায় কর্মপদ বসবে, কোথায় ক্রিয়াপদ বসবে। অনেক ক্ষেত্রে আমরা বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ বলতে পারতাম, কিন্তু যেখানে পারতাম না সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে এক এক করে বলতেন, আর কি হয়, আর কি হবে, কে বলতে পারে। না পারলে আমাদের দিক থেকে ইংরেজি শব্দটি তিনি বলে দিতেন। কোথাও বাক্যের গঠন ভুল হলে তাও সংশোধন করে দিতেন। প্রত্যেক ছাত্রকে পড়া বলার সময় বিশেষ উৎসাহ ও সুযোগ দিতেন। যখন অংশটি শেষ হতো তখন দেখা যেত যে আমাদের অনুবাদের সঙ্গে বইয়ের ইংরেজি অংশটি হুবহু মিলে গিয়েছে। তিনি আমাদের যা কিছু পড়াতেন সঙ্গে সঙ্গে তিনি

আমাদের দিয়ে সেটুকু লিখিয়ে নিতেন। এখানে তার মূল উদ্দেশ্য ছিল স্মৃতিশক্তি, বুদ্ধিবৃত্তি এবং প্রয়োগ দক্ষতার অনুশীলন করা।

সুধীরচন্দ্র কর। তিনি কবির আর এক দিক নিয়ে লিখছেন, বলছেন কবির ছিল আর এক ঝোঁক, বাড়ি তৈরি করা আর বাড়ি বদলানো। বৈচিত্র্য লিপসু কবির জন্য বাড়ির পর বাড়ি তৈরি হতো, এটাতে কিছুদিন ওটাতে কিছুদিন থাকতেন।

তার ব্যবহারে লাগেনি আশ্রমে এমন পুরনো বাড়ি কমই আছে। দেহলিতে যখন ছিলেন, গ্রীষ্মের দুপুরে বারান্দায় বসে কবিতা লিখতেন। সেই রোদের ঝাঁজ, হা হা করা গরম হাওয়ায় লেখার আবেশ নাকি গাঢ় হয়ে উঠত। দরজা জানালা বন্ধ, আরামে সবাই বিশ্রাম করছে, আর তিনি তার ঘরে লিখে চলেছেন। হাতে একখানা হাত পাখা, এই ছিল তার আগেকার ধারা। শেষ বয়সেও উত্তরায়ণ প্রাঙ্গণ আশ্রয় করে গেলেন উদয়নে, গেলেন কোণার্কে। সেখানে ছোট ছোট কোঠা, ঠিক একজনের মতোই এক একটির আয়তন। স্থান নিলেন মৃন্ময়ীতে, তারপর শ্যামলী, মাটির বাড়ি, সেটা বৃষ্টিতে খানিকটা ধসে পড়ল। তৈরি করালেন নূতন বাড়ি, পুনশ্চ। কিছুদিন থাকলেন, আবার দেখা দিল মনের অস্বস্তি, গড়ে উঠল উদীচি। এটাই তার শেষ বাড়ি। ঠিক একইভাবে রথীন্দ্রনাথ ঠাকুরও লিখছেন, শান্তিনিকেতনে ফিরে গিয়ে বাবার পক্ষে অতিথিশালায় থাকা কষ্টকর হল। তিনি আশ্রমের বাইরে খানিকটা জমি নিয়ে সেখানে কয়েকটি খোড়ো ঘর তৈরি করালেন। এই ঘরগুলিকে আশ্রমের লোকেরা নতুন বাড়ি নাম দিল। পরে বাবা নিজের জন্য একটি ছোট পাকা ঘর এরই পাশে প্রস্তুত করালেন, নিজেই তার নাম দিলেন দেহলী।

আসলে যে তোমায় চেনা শেষ হবে না মোর। রবীন্দ্রনাথের জীবনের টুকরো টুকরো ঘটনা বিভিন্ন মানুষের চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করলাম আজকের প্রভাত বিনায়। আজ এই পর্যন্তই, কথা হবে, দেখা হবে আবার সকাল 8:30 মনের মেলোডিতে, সঙ্গে আমি তাপস।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

না, একেবারে একা চলেছি এটা বলবো না, কারণ আমি জানি যে এই মুহূর্তে 100.1 FM গোল্ডের উপরান্তে রয়েছেন আমার অসংখ্য বন্ধু, যারা টিউন করেছেন এই মুহূর্তে মনের মেলোডি। আর আজকের মনের মেলোডির সঙ্গে আমি তাপস, আর আজ সকাল 10টা পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা। আজকে দিনটা যদি আপনি ক্যালেন্ডারের পাতায় চোখ রাখেন তাহলে বলবে যে 18ই মে। আর প্রত্যেকটা দিনের সঙ্গে জড়িয়ে থাকে নানান ঘটনা, জড়িয়ে থাকে বহু বিখ্যাত মানুষ, তাদের জন্মদিন, তাদের প্রয়াণ দিবস। আর তার পাশাপাশি প্রত্যেকটা দিন চিহ্নিত হয় এক একটি বিশেষ দিন হিসেবে। ঠিক যেমন আজকের এই দিনটি অর্থাৎ 18ই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। আজকে হ্যাঁ, জাদুঘর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবার লক্ষ্যে প্রত্যেক বছর কিন্তু এই দিনটি পালিত হয়। তবে থিম কিন্তু প্রতি বছর বদলে বদলে যায়। আর উদ্দেশ্য এই আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিভিন্ন দেশের লোকজন তাদের দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন এবং যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই দিনটাকে উপলক্ষ করে সেখানে তাদের রাজ্য বা তাদের এলাকায় থাকা জাদুঘরগুলিতে তারা যেতে পারেন। আর যদি একটু ফিরে যান তাহলে জানতে পারবেন যে 1977 সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের আয়োজন করা হচ্ছে। আজ এই যে মনের মেলোডি, নানান মেলোডির গান আপনাদের শোনাবো, তার ফাঁকে ফাঁকে কিন্তু বলবো যে বিশ্বের শ্রেষ্ঠ জাদুঘরগুলোর নানান গল্প, নানান কথা, তাদের খোঁজ খবর, তাদের মধ্যে কোনটা ভীষণ ভালো, কোনটা কোথায় গেলে আপনারা দেখতে পাবেন, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর সেই সঙ্গে আপনারা বলবেন হোয়াটসঅ্যাপ করে 9903059922 কি বলবেন। আরে বাবা, একটু অপেক্ষা করুন, গানের পর ফিরে এসে বলছি।

আপনার অপেক্ষায় রয়েছেন যে আজ মোমেন্ট মেলোডিতে। তাপস জানাবে যে 9903055992 এই নম্বরে আপনারা যে হোয়াটসঅ্যাপ করবেন বা SMS করবেন, কি লিখবেন, কি বিষয় নিয়ে লিখবেন। আর আমি বলবো যে যারা লিখবেন, লেখাটি পাঠাবার আগে কিন্তু নিজেরা পড়ে দেখবেন যে পড়া যাচ্ছে কিনা, তারপরে পাঠান। না হলে কিন্তু একেবারে সরাসরি, যেহেতু আপনাদের লেখা পড়ি, একটু এদিক ওদিক হলে পড়তে বড্ড অসুবিধে হয়। কেমন এই যে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ পড়ল, মানে গ্রীষ্মের আরও একটা মাস আমরা রয়েছি। এই গরমকালে এই একদল মানুষ রীতিমতন হাঁস ফাঁস করতে থাকেন, আর এক দল মানুষ কিন্তু নানানভাবে গরমকে উপভোগ করবার চেষ্টা করেন। আসলে যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ভালো লাগা তৈরি করতে হলে তার ভালো জিনিসগুলোর দিকে আমাদের একটু নজর দিতে হয় যে এর মধ্যে ঠিক ভালো কোনগুলো আছে। সে ভালো বিষয়গুলোকে ভালো লাগাতে পারলে কিন্তু তার খারাপ দিকগুলো আমাদের গায়ে লাগে না। গ্রীষ্মের মধ্যে কি ভালো দিক? কিছুই নেই, আছে তো। সেই দিকগুলোই আজ আপনাদের খুঁজে বের করতে হবে। এই যে গরমকাল, গ্রীষ্মকাল, এই বৈশাখ জ্যৈষ্ঠ, অর্থাৎ বাংলা বছরের প্রথম যে ঋতু, তার মধ্যে আপনার কাছে ভালো লাগার বিষয় কোনটা, সে বিষয়টি সম্পর্কে আমাদের জানিয়ে দিন। 9903055992 এই নম্বরে। আবার বলি, এই যে গ্রীষ্মকাল, তার মধ্যে অনেক কষ্ট, অনেক হাঁসফাঁস সব পেরিয়ে আজ এই সময় দাঁড়িয়ে এর ভালো লাগার বিষয় আপনার কাছে কোনটা জানিয়ে দিন। আবার নম্বরটা বলবো, বারবার বলবো, 9903055992, কোনো ফোন নয়, হোয়াটসঅ্যাপ বা SMS। আর বলবো, আজ সারা সকাল জুড়ে অর্থাৎ 10টা পর্যন্ত আন্তর্জাতিক জাদুঘর দিবস হিসেবে, যেটি 1977 সাল থেকে প্রতি বছর 18ই মে অর্থাৎ আজকের দিনে পালিত হচ্ছে। আর বলছিলাম যে প্রত্যেক বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের একটা বিশেষ থিম থাকে। 2026 সাল তার থিম হচ্ছে মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড, অর্থাৎ বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। ব্যাপারটা এইরকম যে এই যে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন রকম বিভাজন পেরিয়ে মানুষের মধ্যে বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠায় জাদুঘরের ভূমিকাকে তুলে ধরা, এটাই কিন্তু 2026 সালের থিম। তাহলে একটু গান শুনি মনের মেলোডিতে, তারপর আবার ফিরি জাদুঘরের কথায়, ফিরব আপনার হোয়াটসঅ্যাপের কথায়।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

না আমি দেখতে পাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ করছেন 9903059992, এই নম্বরে এসএমএসও করছেন আর বলছেন যে এই গরমকাল, এই গ্রীষ্মকাল, এই বৈশাখ জ্যৈষ্ঠ, তার মধ্যে আপনার কাছে ভালো লাগার উপাদান বা উপকরণ কোনটি জানাচ্ছেন, ভাগ করে নেব সে কথা অবশ্যই। কিন্তু তার পাশাপাশি বলেছিলাম যে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস এবং আজ তার থিম, তার ভাবনা সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। পৃথিবীর বুকে মানুষের জয়যাত্রার আগে থেকে আজ পর্যন্ত ইতিহাসের সংগ্রহশালার নামই হল জাদুঘর, তাই তো? জাদুঘর একটি দেশের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের নিদর্শন বহন করে। একটি জাতির শেকড়ের সন্ধান পাওয়া যায় জাদুঘর থেকেই। তাই শুধু তাই নয়, একটি জাতির ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্মে। তাই প্রত্যেক জাতির কাছে জাদুঘরের রয়েছে আলাদা কদর। বিশ্বে এমন সব বিখ্যাত জাদুঘর রয়েছে যা সভ্যতার ইতিহাসে, তাকে খোঁজ দেওয়া, তার খোঁজ দেওয়ার পাশাপাশি এই যে অসাধারণ নির্মাণ শৈলী তাতে আমাদের চোখ জুড়ায়, আমাদের মনও জুড়ায়। আমরা যদি চলে যাই ব্রিটিশ মিউজিয়ামে, তাহলে জানব যে এটি হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন জাদুঘরগুলোর একটি। এই জাদুঘরটি 1753 সালে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নানা চিত্রকর্মের বিশাল সংগ্রহ নিয়ে এটা কিন্তু এই মুহূর্তে অন্যতম সেরা জাদুঘর। হাজার বছরের ইতিহাসের নানা নিদর্শন সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। সংগ্রহের তালিকায় পৃথিবীর পুরো ইতিহাসটাই যেন লুকিয়ে আছে এই জাদুঘরে। পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ করা জিনিসপত্রের ওপর ভিত্তি করেই জাদুঘরটি শুরুতে গড়ে ওঠে। বর্তমানে তার সংগ্রহশালা 70 লাখ ছাড়িয়েছে, তবে এর মধ্যে 40 লাখ জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রতি বছর গড়ে 60 লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে যান। মিশরীয় সভ্যতার বিশাল অংশ রয়েছে এখানে। এটি হলো ব্রিটিশ মিউজিয়াম। আর যদি যান আপনি প্রাদো মিউজিয়ামে, অর্থাৎ স্পেনের রাজধানী মাদ্রিদে, তাহলে সেখানেও দেখতে পাবেন পৃথিবীর অন্যতম বিখ্যাত জাদুঘর, বিখ্যাত জুয়ান দে ভিলুনিয়েভা এই জাদুঘরটি ডিজাইন করেন। এই জাদুঘরকে পুরো পশ্চিমের চিত্রকর্মের এক অসাধারণ সংস্করণ বলা হয়। এই জাদুঘরের প্রধান আকর্ষণ হল রুবেন্সের

দ্য থ্রি গ্রেসেস, বিখ্যাত চিত্রকর ভিলার্স কুয়েজের লাস নেনিয়ার্স চিত্রকর্ম থেকে শুরু করে বিখ্যাত সব চিত্রকরদের আঁকা ছবিটি সমৃদ্ধ এই জাদুঘর বিখ্যাত ইউরোপিয়ান চিত্রকলার বিশাল এক সংগ্রহশালা, বলা হয় প্রাদো মিউজিয়ামকে। স্পেনের প্রাচীন সভ্যতাগুলোকে সমৃদ্ধ করেছে জাদুঘরটি, ফলে এই জাদুঘর পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তাহলে এই আন্তর্জাতিক জাদুঘর দিবসে দাঁড়িয়ে ভাগ করে নিলাম ব্রিটিশ মিউজিয়াম এবং প্রাদো মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম, তার সঙ্গে ব্রিটেনের যোগাযোগ বলাই বাহুল্য, আর স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদো মিউজিয়াম। গানের পর ফিরে আসবো যখন, তখন কিন্তু আবার বেরিয়ে পড়ব পৃথিবীর অন্য কোনো মিউজিয়ামের খোঁজে, মিউজিয়াম দেখতে, তাই তো? চলো।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: আর শুনছেন মনের মেলোডি, সঙ্গে আমি তাপস। আন্তর্জাতিক জাদুঘর দিবসে দাঁড়িয়ে সেই সমস্ত জাদুঘরের গল্প যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিউজিয়াম। আর রয়েছে এই যে গরমকাল, গ্রীষ্মকাল, বৈশাখ, জ্যৈষ্ঠ, তার মধ্যে আপনার ভালো লাগার উপাদান বা উপকরণ কি একটু দেখে নিই। প্রথমে কি জানিয়েছেন 9903059992-তে শুভঙ্কর মুঙ্গের থেকে বলছেন যে গ্রীষ্মের ভালো লাগা মানে শুধু আম আর লিচু। বেশ, এরপর দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাউরা থেকে বলছেন যে গরমকালের আমার কাছে ভালো দিকগুলো হলো আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন সুস্বাদু ফল পাওয়া যায়, দিনের আলো বড় হয়, গরমকালে একটু চারপাশে ঘুরতে যেতে পারি, আর এই গ্রীষ্মে আমার কাছে বড় আকর্ষণ হলো জামাই ষষ্ঠী। এরপর যার হোয়াটসঅ্যাপ পড়ব, তিনি কিন্তু তার নাম ঠিকানা কিছুই জানাননি, না জানিয়েছেন, ছোট্ট করে নামটুকু জানিয়েছেন, ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছেন যে এই জ্যৈষ্ঠের তাপপ্রবাহ মানুষের জীবনকে বিপন্ন করছে, এর মধ্যেও বাগানের চাঁপা ফুলগুলো যেন গ্রীষ্মকে আহ্বান করছে। তাহলে এর আগে ফলে আটকে ছিলাম আমরা, এবার কিন্তু চাঁপা ফুল গ্রীষ্মকে একেবারে মনের মতন আনন্দের উপকরণ করে তুলল। গিয়েছিলাম ব্রিটিশ মিউজিয়াম আর প্রাদো মিউজিয়ামে আজকের এই আন্তর্জাতিক জাদুঘর দিবসে দাঁড়িয়ে। এবার যাই লুভার মিউজিয়ামে। পৃথিবীর বিখ্যাত সব জাদুঘরের তালিকায় উপরের সারিতেই থাকবে লুভার মিউজিয়ামটি। পৃথিবীর সেরা স্থাপত্য ও সৌন্দর্যের মধ্যেও এটি সেরাদের তালিকায় আছে। এই জাদুঘরে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও মহামূল্যবান অনেক চিত্রকলা এবং ভাস্কর্য রয়েছে। প্যারিসের সিন নদীর তীরে এর অবস্থান। বর্তমানে এখানে 6টি প্রশাসনিক বিভাগ সহ আলাদা আলাদা গ্যালারি, যেখানে গ্রিক, রোমান, মিশরীয় ও প্রাচ্য দেশের অসংখ্য শিল্প নিদর্শন রয়েছে। এছাড়াও মধ্যযুগ, রেনেসাঁ এবং আধুনিক কালেরও বহু বিখ্যাত শিল্পী ও ভাস্করের শিল্প ও ভাস্কর্য কর্ম রয়েছে। বিশ্বনন্দিত শিল্পীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রেমব্রান্ট, রুবেন্স, লিওনার্দো দ্য ভিঞ্চি এবং টিশিয়ানের নাম। দ্য ভিঞ্চির বিশ্ববিখ্যাত শিল্পকর্ম মোনালিসা কিন্তু রয়েছে এই লুভার মিউজিয়ামেই। আর বলবো গিমি মিউজিয়ামের কথা। লুভার মিউজিয়ামের মতো আরেকটি সমৃদ্ধ জাদুঘরের নাম বলতে গেলেই সবার আগে চলে আসে গিমি মিউজিয়ামের নাম। এর অবস্থানও ফ্রান্সে। ফ্রান্সের বিশিষ্ট শিল্পপতি এমিল গিমির নামানুসারে এই জাদুঘরের নাম দেওয়া হয়েছে। এর প্রতিষ্ঠা 1879 সালে। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরোনোর পর 1889 সালে প্যারিসে শুরু হয় গিমি জাদুঘরের নতুন যাত্রা। এই জাদুঘরটি বিশেষভাবে পূর্ব এবং দক্ষিণ এশীয় দেশগুলোর প্রত্ন সামগ্রী নিয়ে সাজানো রয়েছে। আর এই জাদুঘরটিতে জাপান, চীন, ভারতবর্ষ, মিশর ও গ্রিসের বিপুল পরিমাণ প্রত্ন সামগ্রী রয়েছে। আবার যাব বিশ্বের অন্য কোনো জাদুঘরে, অবশ্যই গানের পর, আর শুনব এই গরমে, এই জ্যৈষ্ঠে দাঁড়িয়েও আপনার ভালো লাগার উপকরণ কি রয়েছে এই ঋতুর মধ্যে।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস আর আজ এই গ্রীষ্মে আপনার ভালো লাগার উপকরণ বা উপাদান কে পাঠিয়েছেন? পাঠিয়েছেন হচ্ছে সৌভিক সরকার কসবা খালতু থেকে। বলছেন যে জ্যৈষ্ঠের দাবদাহ মানে রোদের তেজ, ঘাম আর ক্লান্তি। তবু এই গরমের মধ্যেও ভালো থাকার কিছু সহজ উপাদান আছে যা শরীর ও মন দুটোকেই সতেজ রাখে। প্রথমেই দরকার পর্যাপ্ত জল পান। গরমে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় আর তাই বারবার জল, ডাবের জল, লেবুর শরবত কিংবা ঘোল খাওয়ার শরীরকে ঠান্ডা রাখে। একটা কথা বলি আমি সৌভিককে, সৌভিক অনেকটা লেখা হয়েছে, আমরা কিন্তু এই গরমে কিভাবে নিজেকে ভালো রাখতে হবে তার খোঁজ চাইনি। এই গ্রীষ্মের মধ্যেই, প্রকৃতির মধ্যেই এই গরমে ভালো থাকার উপাদান বা উপকরণ কি কি আমরা খুঁজে পাই সেইটুকু জানতে চেয়েছিলাম। বোধহয় কোথাও একটা বোঝার ভুল হয়েছে। কেমন সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু আজকে শুনতে চাইনি আমি, বরং পরের হোয়াটসঅ্যাপে চলে যাব। পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। বলছেন যে প্রথমেই বলি বিশ্বের শ্রেষ্ঠতম জাদুঘর সম্পর্কে আপনি যে কথা বা নানান তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের দিচ্ছেন সত্যি ভীষণভাবে মনোযোগ দিয়ে শুনছি, ভালো লাগছে। বাইরে রোদ ঝাঁঝা করছে, ঘরে ফ্যান ঘুরলেও গা জ্বলছে, সবাই যখন বলছে উফ কি গরম মরে গেলাম, কিন্তু জানেন দাদা এই হাঁসফাঁস গরমেও আমার একটা জিনিস খুব ভালো লাগে, দুপুরবেলা যখন রাস্তা শুনশান তখন হঠাৎ করে শোনা যায় কুলফি, মালাই কুলফি। এই ডাকটা শুনলেই আমার ছোটবেলাটা ফিরে আসে, 10 টাকার কুলফি হাতে নিয়ে গুলিয়ে যাওয়ার আগেই শেষ করা, জিভ ঠোঁট নাক সব ঠান্ডা, মনটা একদম বরফ। গরমের সব কষ্ট সব বিরক্তি ওই একটা কুলফির কাছে এসে হেরে যায়। তাই এই গরমে আমার সবচেয়ে ভালো লাগা হলো ঘামে ভেজা দুপুরে কুলফির প্রথম কামড়, কারণ গরম না থাকলে কুলফির স্বাদটা কি এত মিষ্টি লাগত। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে, কে পাঠিয়েছেন না তিনি অবশ্য আজকের বিষয় নিয়ে পাঠাননি, তিনি পাঠিয়েছেন অন্য একটি বিষয় নিয়ে। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন যে আমার কাছে গ্রীষ্মের ভালো লাগার বিষয় নানান রসালো ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ খাওয়া, যেটা এই ঋতুর অন্যতম আকর্ষণ। দুই, পুকুরে দীর্ঘক্ষণ সাঁতার কেটে শরীরকে শীতল রাখা। তিন, সন্ধ্যায় বন্ধু রেডিওকে সঙ্গে নিয়ে দক্ষিণ বারান্দায় বসে হাওয়া খাওয়া, যা শরীর ও মনের শান্তি এনে দেয়। আন্তর্জাতিক জাদুঘর দিবসে অনেক তথ্য আলোচনা, মন ছুঁয়ে যাওয়ার সঙ্গীতগুলো শুনছি মন ভরে যাচ্ছে, অসাধারণ উপস্থাপনা। আর লিখছেন যে আপনার উপস্থাপনায় নানান রূপে রবীন্দ্রনাথ, অনেক কথা ও আলোচনা ও মন ছুঁয়ে যাওয়া, কবিগুরুর সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ করলাম, ভালো লাগলো, ভালো লাগলো জানিয়েছেন। এরপর ভালো লাগার একটা গান তো থাকতেই হবে মনে মেলোডিতে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

না সত্যি যদি পাখির মতো ডানা ঝটফট করতে পারতাম তাহলে উড়ে যেতাম বিভিন্ন জাদুঘরে, কারণ আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস, যা 1977 সাল থেকে আমরা পালন করছি বিভিন্ন দেশে। আমরা আজ সকাল থেকেই ওই যে জাদুঘর পরিক্রমায় বেরিয়েছি, সেখানে পৌঁছে গিয়েছিলাম ব্রিটিশ মিউজিয়ামে, গিয়েছিলাম স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদো মিউজিয়ামে, গিয়েছিলাম ফ্রান্সের লুভার মিউজিয়াম এবং গেমি মিউজিয়ামে। আর বিখ্যাত জাদুঘরের কথা বলা হবে, আর সেখানে ম্যাডাম তুসো জাদুঘরের নাম আসবে না এমনটা হতেই পারে না। যুক্তরাজ্যের লন্ডনে এর অবস্থান। এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে খ্যাতিমানদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয়। মোমের মূর্তিতে সেই অ্যারিস্টটল থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা স্টিফেন হকিং, কে নেই এই ম্যাডাম তুসো জাদুঘরে? এ কারণেই এই জাদুঘরটি বিখ্যাত হয়েছে পৃথিবী জুড়ে। তবে এর শুরুটা একটা ইতিহাস। ফরাসি বিপ্লবের সময় থেকেই এই সংগ্রহের সূচনা করেন ম্যাডাম তুসো। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার কাটা মাথাটিকে দিয়ে মোমের প্রতিকৃতি তৈরি করতেন তুসো, আর এইভাবেই শুরু। একটু ঘুরিয়ে আনি ইজিপশিয়ান মিউজিয়ামে। এই জাদুঘরটির অবস্থান মিশরে। এ যাত্রা শুরু হয় 1853 সালে। এই জাদুঘরের আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতার হাজার বছরের ইতিহাসের সাক্ষী সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মিশরের বিখ্যাত সম্রাট তুতেনখামেনের সমাধি সহ বিখ্যাত সব সমাধি রয়েছে ইজিপশিয়ান জাদুঘরে। প্রায় 1,20,000-এরও বেশি ঐতিহাসিক সভ্যতার প্রত্ন সামগ্রী রয়েছে এই জাদুঘরে।

আর এই গ্রীষ্মের ভালো লাগার গল্পে ভাগ করে নিয়েছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। এই গরমে ভালো থাকার উপায়। আবার গোলমাল করেছেন, আপনার ভালো থাকার উপায়ের খোঁজ আমরা কিন্তু চাইছি না আজকে। প্রকৃতির মধ্যেই, গ্রীষ্মের মধ্যেই কি কি ভালো রয়েছে, ভালো উপাদান রয়েছে, সেইটুকুর খোঁজ চেয়েছিলাম। নিশাকর ধর আমতা জগদ্ধা ত্রিতলা কাওড়া থেকে বলছেন যে, আমার কাছে গরমকাল মানে দুপুরে একটু ঘুমিয়ে ফ্রিজের ভেতর থেকে বের করে তরমুজ কেটে খাওয়া, সাথে শশা লিচু, সাথে একটু বাইরের হালকা বাতাস নেওয়া, আর রাত্রে গরম ভাতে জল দিয়ে সাথে একটু আলু ভাতে, আর কিচ্ছু চাই না। বেশ, গ্রীষ্মে ভালো লাগার উপকরণের মধ্যে একটা বড় জায়গা রয়ে গেছে, আম জাম লিচু কাঁঠাল। ঠিক অতনু পাঠক, অতনু পাঠক কাশুন্দিয়া কাওড়া থেকে একই কথা বলছেন যে, গরমকালে গরমে কষ্ট পেলেও অপেক্ষা করি আম জামের মতো সুস্বাদু ফলের স্বাদ পেতে, যার তুলনা হয় না। পরের মেসেজ যাব, কিন্তু তার আগে অবশ্যই কানে নেব গান।

100.1 FM Gold সঙ্গে মনের মেলোডি বন্ধু আমি তাপস আর আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস বেশ কিছু জাদুঘর পরিক্রমা সেরেছি এবার পৌঁছে যাব ভ্যাটিকান মিউজিয়ামে ভ্যাটিকান সিটিতে এই জাদুঘরটি অবস্থিত মূলত ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এই জাদুঘর বানানো হয় পরে এটি সবার জন্য উন্মুক্ত করা হয় এই জাদুঘর কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ইতিহাস ধারণ করেনি বরং এটি ধারণ করেছে সমাজ ও সংস্কৃতির এক অপূর্ব ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন মানচিত্র এবং আধুনিক কালের ধর্মীয় অনেক চিত্র সংগ্রহশালায় আছে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় চিত্রকর্ম সবই রয়েছে এই জাদুঘরে দীর্ঘ 9 মাইল জুড়ে রোমান ক্যাথলিক চার্চের ভ্যাটিকান সংগ্রহশালা নিয়ে এই জাদুঘর বছরে প্রায় 40 লাখেরও বেশি দর্শনার্থী এই মিউজিয়াম দেখতে আসেন রয়েছে মেট্রোপলিটন মিউজিয়াম এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1870 সালে প্রায় 20 লাখেরও বেশি দর্শনীয় বস্তু রয়েছে এই জাদুঘরে এখানে রয়েছে ইসলামী সভ্যতার বিভিন্ন চিত্রকর্ম এবং ইউরোপিয়ান অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আরও অনেক অনেক কিছু বিখ্যাত জার্মান পেইন্টার আলব্রেস্ট দূরের খুদাই করা অ্যাডাম এবং ইভের মূর্তির জন্য এই জাদুঘরটি বিখ্যাত ভাবছেন এবার নিশ্চয়ই আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব পড়ব তো কিন্তু তার আগে এই গানটা

কিন্তু এই গরমে ভালো উপাদান কি আছে সেটাই আপনারা খোঁজার চেষ্টা করেছেন আজকের এই মনের মেলোডিতে। জানিয়ে দেব যে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস কি বলছেন, বলছেন তীব্র গরম ও হাঁসফাঁস অবস্থার মধ্যেও কিছু ছোটখাটো বিষয়ে বেশ আরাম ও আনন্দের অনুভূতি দেয়। যেমন আমি নিজের কথাই বলছি, সন্ধ্যার পর যখন বাগানে যাই তখন সেখানকার ফুলের সৌন্দর্য, বিভিন্ন ফুলের মিষ্টি গন্ধ এবং তার সাথে স্নিগ্ধ বাতাস সব মিলে আমি খুব আরাম অনুভব করি। তীব্র গরমের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। বলছেন যে আমি রাজশাহী এবং ঢাকা জাদুঘর দেখেছি আর মিশরের জাদুঘর দেখেছি ভিডিও চিত্রে। এবার গ্রীষ্ম প্রসঙ্গে আসি। আমার কাছে গ্রীষ্মের ভালো লাগা হলো গ্রীষ্মের ফল, বিকেলে বৃষ্টি, সেই সঙ্গে আকাশে রং ধনু, প্রকৃতি নিয়ে আমার ভাবনা বেড়ে যায়। চলে যাব তার পরের হোয়াটসঅ্যাপে। পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর কাউড়া থেকে। বলছেন গরমকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়া যায় আর ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগে, ভালো লাগে, আর পুকুরে অনেকক্ষণ সাঁতার কাটতে ভালো লাগে। পাঠিয়েছেন আগরপাড়া থেকে চন্দনকুণ্ড। আমাদের বাড়ি তো যেহেতু একেবারে গঙ্গার ধারে, তাই গরমে গঙ্গার ধারে গাছের তলা খুব ভালো লাগে, কারণ তা ছায়াও দেয় আর শান্তিও দেয়।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আর সেখানে সঙ্গে রয়েছি আমি তাপস। আর আজ 1977 থেকে

যে দিনটি পালিত হচ্ছে 18ই মে, অর্থাৎ আন্তর্জাতিক জাদুঘর দিবস। বেরিয়ে পড়েছি বিশ্বের বিভিন্ন জাদুঘর পরিভ্রমণে, আর সেখানে এই মুহূর্তে পরপর যাব বেশ কয়েকটি জাদুঘরে, কারণ সময় কমে আসছে। জার্মানির পেরগামন মিউজিয়াম, জার্মানির রাজধানী বার্লিনের এই পেরগামন জাদুঘরকে বলা হয় মুকুটের রত্ন, কারণ এটি এমন এক বিরল জাদুঘর যেখানে বিশাল সব প্রাচীন স্মৃতিস্তম্ভের পূর্ণাঙ্গ মডেল তৈরি করে বা পুনর্নির্মাণ করে রাখা আছে, যা দেখতে লাখ লাখ মানুষ সেখানে যান। 1930 সালে খোলার পর থেকেই দর্শনার্থীরা এখানে ব্যাবিলন, গ্রিস ও রোমের মতো প্রাচীন সভ্যতার বিশাল স্থাপত্য ও বিশাল গেট, এগুলো নিজের চোখে দেখতে পান। তোপকাপি প্রাসাদ জাদুঘর, ইস্তাম্বুল। তুরস্কের এই জাদুঘরটি একসময় অটোম্যান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ও সুলতানদের প্রধান বাসস্থান ছিল। এটি পুরনো জিনিস দেখার জন্য না, বরং এখানে সুলতানদের মূল্যবান রত্ন, গয়না এবং পবিত্র নিদর্শনগুলো সংরক্ষিত রয়েছে। এই প্রাসাদ জাদুঘরে ঢুকলে মনে হবে যেন অতীতের রাজকীয় দরবারে দাঁড়িয়ে আছেন। আর রয়েছে মেক্সিকো সিটির ন্যাশনাল মিউজিয়াম অব অ্যান্থ্রোপোলজি। এটি হলো মেক্সিকোর সবচেয়ে বিখ্যাত জাদুঘর, যা দেশের আদিম ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। এখানে অ্যাজটেক, মায়া ও উলমেক সভ্যতার মতো প্রাচীন মেক্সিকান সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখা আছে, বিশেষ করে অ্যাজটেক সূর্য পাথরের বিশাল ভাস্কর্যটি খুবই আকর্ষণীয়। অ্যাক্রোপলিস মিউজিয়াম, এথেন্স। আধুনিক স্থাপত্যের এই সুন্দর জাদুঘরটি বিশেষভাবে অ্যাক্রোপলিসের প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখানোর জন্য তৈরি। পার্থেনন মন্দিরের ভাস্কর্য ও প্রাচীন গ্রিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। 2009 সাল থেকে যা দেখতে দর্শনার্থীরা বারবার ছুটে যান। আছে টেরাকোটা ওয়ারিয়ার্স মিউজিয়াম। চীনে অবস্থিত এই জাদুঘরে মাটির নিচে চাপা থাকা হাজার হাজার প্রমাণ আকারের টেরাকোটা যোদ্ধা ঘোড়া দেখতে পাওয়া যায়। এই বিশাল সেনাবাহিনী তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাট কিন শি ওয়াংকে মৃত্যুর পরও পাহারা দেওয়ার জন্য। এটি ইতিহাসের এমন এক বিশাল অর্জন যা হঠাৎ আবিষ্কার হওয়ার পর গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। এই যোদ্ধাদের বিশাল সারি দেখলে সত্যি অবাক হতে হয়, যা দেখলে মনে হয় যেন পুরো একটি সেনাবাহিনী সময়ের সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়েছে। রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব কোরিয়া। কোরিয়ার 5000 বছরেরও বেশি পুরনো ইতিহাস ও সংস্কৃতিকে জানতে এই জাদুঘর তৈরি হয়েছে। প্রাচীন প্রত্নতত্ত্ব থেকে আধুনিক শিল্প পর্যন্ত কোরীয় ঐতিহ্য এখানে সংরক্ষণ করা হয়েছে। কোরীয় সভ্যতার দীর্ঘ পথ চলা এই জাদুঘরে খুব সহজভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কি ভাবছেন যে আপনার হোয়াটসঅ্যাপ এস এম এস পড়ব না? পড়ব তো এই গানটার পরে।

মুহূর্তে আমাদের মোবাইল ফোনে খুঁজে পাওয়া যাচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছেন যে এই গরমকাল আমার নানা উপকার করে। এই সময় আম, কাঁঠাল, জামরুল, তাল, শাঁস, লিচুর মতো সুস্বাদু ফল পাওয়া যায়। রোদে কাপড় খুব দ্রুত শুকিয়ে যায়। গরমকালে দিনের সময় বড় হওয়ায় কাজ করার সুযোগ বেশি পাই। স্কুলে গ্রীষ্মের ছুটি থাকায় শিশুরা আনন্দ করতে পারে। সূর্যের আলো শরীরের জন্য ভিটামিন ডি সরবরাহ করে। এই গরমে নদী ও পুকুরে সাঁতার কাটার মজাও পাওয়া যায়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, না যেটা জানতে চেয়েছিলাম আজ কিন্তু সুমিতা দি একটু অন্য রকম লেখা লিখে ফেলেছেন। চলে আসি নন্দা রায় পোড়েল কাউড়া বেলগাছিয়া এল রোড থেকে, বলছেন আজকের বিষয় নিয়ে, এই গরমকাল এলে আমার আজও মনে হয় ইস, ছেলেবেলার মতো পাড়ার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে পারতাম, কিংবা বৈশাখীর ঝড়ে হুড়োখুড়ি করে আম কুড়োতে যেতাম, কিংবা খরো গরমে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুপি সারে উঠে এর বাগানে ওর বাগানে গিয়ে গাছে উঠে পা দোলাতে দোলাতে জামরুল বা পেয়ারা চিবোতে পারতাম। আহাহা, তার মতো গরমকালের সুখ আর কিছুই হয় না। এই গরমে ভালো ভালো গান শোনাচ্ছেন, সাথে কত অজানা তথ্য জানাচ্ছেন, খুব ভালো লাগছে। চলে আসি এরপর, পাঠিয়েছেন কে পাঠিয়েছেন, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, বলছেন যে আন্তরিক ধন্যবাদ তাপস অজানা তথ্য জানবার জন্য। আমি ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি বিভিন্ন জাদুঘরের কথা শুনে। গরমকালে বিভিন্ন ফল পাওয়া যায় এ কথা যেমন ঠিক, এই সময়ে তেমনি জবা, বেল, গন্ধরাজ ফুল, জুঁই ফুল অজস্র পাওয়া যায়। তেমন অনেক আইসক্রিম, কুলফি পাওয়া যায়, যেগুলি গরমকাল ছাড়া অন্য সময় খেতে পারি না, অর্থাৎ ইচ্ছে করে না। চলে আসি এর পরবর্তী জায়গায়, পাঠিয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, বলছেন যে আমার গরমকাল ভালো লাগে এই সময় ডাবের জল ও রাতে ডিনারের পর আম খেতে এবং হঠাৎ কালবৈশাখী বৃষ্টিতে ভিজতে। আর চলে আসি কে পাঠিয়েছেন, আমার ধারণা আজকের বোধহয় এইটি শেষ। গ্রীষ্মকাল আমার জীবনের সাথে এক গভীর ও নিবিড় আন্তঃসম্পর্কে জড়িয়ে রয়েছে। তীব্র দাবদাহ আর কড়া রোদের এই ঋতুটি আমার অলস দুপুরের স্মৃতি, আমের মিষ্টি সুবাস আর নতুন উদ্যমে পথ চলার প্রেরণা যোগায়। একদিকে ক্লান্তি আর ঘাম যেমন নাগরিক জীবনকে বিপর্যস্ত করে, অন্যদিকে তেমনই বিকেলের মৃদু হাওয়া আর কালবৈশাখীর আকস্মিক আগমন আমার মনে এক অদ্ভুত দোলা দিয়ে যায়। শৈশবের গ্রীষ্মের ছুটি, মামাবাড়ির দিনগুলো আর বিকেলে বন্ধুদের সাথে ধুলোবালি মেখে খেলার আনন্দ আমার জীবনের এক চিরন্তন সঞ্চয়। ঠিক একইভাবে জীবনের নানা কঠিন পরিস্থিতি ও সংগ্রামের দিনগুলোকে আমি গ্রীষ্মের এই প্রখর রোদের সাথে তুলনা করি, যা আমাকে পুড়িয়ে আরও পরিপক্ক ও সহনশীল করে তুলেছে। তীব্র গরমের পর যেমন এক পশলা বৃষ্টি পরম শান্তি নিয়ে আসে, তেমনি জীবনের সব ঝড় ঝাপটা পেরিয়ে একদিন সুখের দেখা মিলবে। গ্রীষ্মকাল আমাকে প্রতিনিয়ত এই আশাবাদী পাঠিয়ে দিয়ে যায়। গোপাল পাল লিখছেন বেলেঘাটা কলকাতা ১০ থেকে। আচ্ছা বেশ, আমাদের হোয়াটসঅ্যাপ পার করে এবার একটু চোখ বুলিয়ে নেব, দেখব আমাদের মেসেজ কিছু রয়েছে নাকি আজকের বিষয় নিয়ে। শিপ্রা কারার লিখছেন, আমি এই বৈশাখ জ্যৈষ্ঠকালে আমার ভালো লাগাটাকে পাই দুই কবির জন্মদিনের মধ্যে, তাদের বার্থডে নিয়ে চলে নানা জায়গায় নানা জলসা নানা গানে, মন যেন শান্তি সাগরে ভেসে বেড়ায়। বেশ, আর গরমকালের বড় আকর্ষণীয় জিনিস হলো পান্তা ভাত। সুভাষ গ্রাম থেকে বলছেন লক্ষ্মী দে, এই হলো গরমকাল নিয়ে তার ভালো লাগা নিয়ে আপনাদের ভাবনা।

আজকের গল্প কিন্তু এই পর্যন্তই। যে গল্প 100.1 FM গোল্ডের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম মনের মেলোডিতে, আমি তাপস। আর আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস, বিশ্বের বেশ কিছু জাদুঘরের খোঁজ খবর দিচ্ছিলাম, নিয়ে যাচ্ছিলাম আপনাদের। আর এখনও কিন্তু অনেক জাদুঘরের কথা বাকি রয়ে গেল আপনার বাড়ির কাছাকাছি। সত্যি যদি এরকম কোনো মিউজিয়াম থেকে থাকে, পৌঁছে যান, ঘুরে আসুন। আজকের এই বিশেষ দিনটায় জেনে নিন আপনার অঞ্চলের ঐতিহ্যের কথা। আর গ্রীষ্মকে শুধুমাত্র হাঁসফাঁস করছি, কষ্ট পাচ্ছি এই বলে দোষ দেবেন না। তার মধ্যে যে ফল ফুল, প্রকৃতির আনন্দ, খাওয়ার আনন্দ রয়েছে, মনকে আনন্দ দেওয়ার উপকরণ রয়েছে, তার মধ্যে থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই, টাটা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সুইডেন থেকে নরওয়ের পথে। শ্রী মোদী গোথেনবার্গে সুইডিশ কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা শপথ নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি মন্ত্রিসভা দ্বিতীয় বৈঠকে বসেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে এখন নরওয়ের পথে। শ্রী মোদী আগামীকাল সেখানে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের

0: প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশবান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পরই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করবেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের উপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিও কা ভারত মে বিশাল অনুভব হ্যায়। ভারত 5G সে 6G ট্রানজিশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে এবং একটিমাত্র পরমাণু কেন্দ্র সচল রাখার অনুমতি মিলবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় দুটি ফাইটার জেটের মধ্যে মাঝাকাশে সংঘর্ষ হয়। তবে 4 জন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝাকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছেন। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা ভিডি সতীশনের নেতৃত্বে নতুন UDF মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তি শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সানি জোসেফ, কে মুরলীধরন এবং IUML নেতা PK কান্হাডি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লক্ষিমপুরে ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: এসে পড়েছি আপনাদের সাথে আমরা দুজনে তোমায় গান শোনাবো, অর্থাৎ আপনাদেরই রিকোয়েস্টের গান আমরা শোনাবো, যারা জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সুদীপ্ত। বহুদিন বাদে আবারও আমরা কথা বলছিলাম জয়শ্রী, আমি একসঙ্গে আবারও হট সিটে বসেছি আপনাদের সঙ্গে,
0: আর সেটাও কিন্তু 100.1 FM গোল্ড।
1: একদমই তাই,
0: আমরা শুরু করি নাকি?
1: একদমই তাই, আজকের প্রথম যে শিল্পীর গান শোনাবো তিনি হেমন্ত মুখোপাধ্যায়, তার কণ্ঠের গান শুনবো আমরা, আর শুনতে চেয়েছেন পানিহাটি থেকে প্রীতি নন্দন।

0: দেখো বন্ধুরা কত নিজেদের কথা আমাদের সঙ্গে শেয়ার করেন। আজ আমাদের 32তম বিবাহ বার্ষিকী, কে বলেছেন সেটা বলছি, এবং সেই কারণে শুনতে চাইছি গুরুদেব কিশোর কুমারের কণ্ঠে এই গানটি, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, অনুরাগের ছোঁয়া থেকে। আর
1: কাদের 32তম বিবাহ বার্ষিকী একটু বলে দিই,
0: সেটাই বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন,
1: বিলারা, হ্যাঁ, হাওয়াখানা হুগলি থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের FM গোল পরিবারের তরফ থেকে,
0: ভালো থাকবেন।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অসাধারণ একটি গান শুনছিলাম জিটি রোড ছায়াছবি থেকে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অনল চট্টোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন শালকিয়া হাওড়া থেকে বাবু গাঙ্গুলি।
1: আর পরের যে গানটি শোনাবো আমরা, সেটি শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, শ্যামল গুপ্তের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। কে শুনতে চেয়েছেন সেটা দেখি, শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর আবার তলায় লিখেছেন, সাত দিন পর অনুরোধ করছি। গুড গুড।

0: চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শিল্পী সুবীর সেন, আর সেই গানটির জন্য অনুরোধ করেছেন রাখাল চন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়। কোথা থেকে?
1: গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে। আর পিন্টু ভট্টাচার্যের গান মনে হচ্ছে, দেখো রোদ বেশ পড়েছে, তো এই সময় সোনা রোদ ভালোই লাগবে শুনতে।
0: আগে সুবীর সেনের গান আমরা শুনবো।
1: আমরা সুবীর সেনই শোনাবো।
0: সুবীর সেনই আপাতত শোনাই।

এই গানটি শুনতে শুনতে আমরা কিন্তু পরের গানে যিনি অনুরোধ পাঠিয়েছেন সেখানে চলে গেছি। অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাহুল দেববর্মনের কণ্ঠে এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দারুণ।
1: এবার আবার ছায়াছবি থেকে গানের কথা এবং সুর সুধীন দাশগুপ্তের। 1973 সম্ভবত ফিল্মটি রিলিজ করেছিল। আর এই গানটির জন্য আশা ভোঁসলের কণ্ঠের এই গানটির জন্য অনুরোধ করেছিলেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ। চলে যাব আমরা পরের গানে।
0: পরের গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর এখানে যেন কিরকম একটা চুরি টুংটাং আছে, তাই তো শুনি। ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল, বাদল খটিয়াল, নর্থ উলুবেড়িয়া হাওড়ায়, এবং লিখেছেন 1.5 মাস পরে অনুরোধ করলাম।

চলে যাব পরবর্তী গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন চুঁচুড়া হুগলি থেকে সুমিত সিংহ, শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠের এই গানটি।

আর এই গান শুনতে শুনতে দূরে দূরে থাকার থেকে আমার মনে হয় আমরা যে এখন যে অবস্থায় রয়েছি, মনে হচ্ছে বাবা গরমটা বেশ পড়েছে, এক ফোঁটা দু ফোঁটা যদি আসে, এবং সে কারণে এই গানের যেন একটা অনুরোধ। লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে, আল্লাহ মেঘ দে আব্বাস উদ্দিনের কণ্ঠে।

এরপরে এই প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পরে যখন শান্ত হয়ে বসে কেউ কি চায় যে একটুখানি এক কাপ চা, তো এই গানটিকে শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে তপন রায়, মুরারি পুকুর, কলকাতা।

চলে যাব আজকের অনুরোধের গানের একবারে শেষ গানটিতে। সেই গানটির জন্য অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। শুনতে চেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠের এই গানটি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় 2:31 হয়ে 27 সেকেন্ড। যথারীতি প্রত্যেক দিনের মতো হাজির সুরেলা সফর নিয়ে। স্টুডিও প্রান্তে আমি সুদীপ্ত,
3: জয়শ্রী মুখোপাধ্যায়। আর আজ আমরা কিন্তু সিলভার স্ক্রিনে প্রথম যে স্ক্রিনিংটা দেখব, একদম ছায়াছবির মতো আমরা বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, মানে মনে মনে আমরা সেটা যেন অনুভব

0: এই গানটি শুনতে শুনতে কিন্তু আমার মনে হয় যে অনেকেই বুঝে গেছেন যে আমরা কোন ছবিতে রয়েছি।
1: একদমই তাই। আর যে ছবিটির গান আপনারা শুনলেন সেই ছবিটি রিলিজ করেছিল ভারতের প্রেক্ষাগৃহে 8 আগস্ট 1997।
0: আসলে এই ছবিটি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 50 বছরের উদযাপনের একটি ছবি হিসাবে তার থিমই ছিল আই লাভ মাই ইন্ডিয়া।
1: আর ছবিটি পরিচালনা করেছিলেন সুভাষ খাই। এই যে গল্পটি, এবার ফিল্মের নামটা বলেই দিচ্ছি, পরদেশ।
0: একদম একদম।
1: পরদেশের গল্প এবং চিত্রনাট্য দুটোই লিখেছিলেন সুভাষ খাই এবং সংলাপে তাকে সাহায্য করেছিলেন জাভেদ সিদ্দিকী,
0: প্রযোজকও তিনি। আর সেই সঙ্গে সুরকারের কথা বলতেই হয় নাদিম শ্রাবণ। বহু বছর পরে এই জুটি আবার এসে পড়ে এবং এই ছবির তো একটা মিউজিক্যাল জার্নি বলা যায়, যেই ছবি যেমন গল্প ভারতবর্ষ এবং বিদেশ, সেখানে ইউএসএ এবং সেখানে পাশাপাশি এই দেশের যে মিউজিক, এই দেশের যে যে মাটির গান এবং সেই সঙ্গে ভালোবাসার গান, এই নাদিম শ্রাবণ তুলে আনলেন অনেকদিন পরে। তার সঙ্গে আবার একটা কোয়ার্ডিনেশন হলো সুভাষ খাইজের।
1: এবং এই ফিল্মটি শ্যুট করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, কানাডার ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভার এবং ভারতের উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, আগ্রা সহ বিভিন্ন জায়গায়। মানে টোটাল শুটিংটাও একটা বিরাট জার্নি ছিল পুরো টিমের, মানে পরদেশের যে পুরো টিম তাদের ক্ষেত্রে বলা যায়।
0: আসলে এই প্রথম, হ্যাঁ, সুভাষ ঘাই প্রথম বিদেশে শুটিং করেছেন, যেহেতু গল্পের অর্ধেক এদেশ আর অর্ধেক বিদেশ, তাই এই ছবিটি একটা অন্যরকম আবেগ তৈরি করেছে, যে আবেগের একটা ছোট অংশ কিন্তু আমরা শুনলাম এই গানটির মধ্যে দিয়ে, আই লাভ মাই ইন্ডিয়া। আমরা যাই গান

0: গানের সাথে সাথে প্লটে যাব।
1: একদমই তাই, প্লটে যাব এবং চেষ্টা করব আজকে সেই সমস্ত কথা আমি আর জয়শ্রী আপনাদের সাথে ভাগ করে নিতে, যে কথাগুলো আমাদের অনেকেরই হয়তো জানা এবং অনেকেরই হয়তো অজানা, মানে আমরা যেটাকে বলে থাকি বিহাইন্ড দ্য সিন, যেগুলো আমরা পর্দার ওই সিলভার স্ক্রিনে দেখতে পাই না, কিন্তু পিছনের যে গল্পগুলো থেকে যায়, যেটা হওয়ার ছিল হয়নি বা যেটা হয়েছে সেটা আগে ভাবা হয়নি, এরম অসংখ্য গল্প থাকে একটা ছবি তৈরির পিছনে, সেই সব গল্পতেও যাব আমরা। আপাতত এই গানটি
0: চিত্রা এবং শঙ্কর মহাদেবন, আগের গাড়ি আমরা কবিতাকে পেয়েছি কবিতা কৃষ্ণমূর্তি।

0: এই যে এত হাসি এবং ওইখানে গঙ্গা চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাবে আর কি, তো ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই আমরা সবাই জানি যে আসলে গঙ্গা এখানকার, এবং গঙ্গা তার কোথাও যেন তার যে পরিবার সেই পরিবার একসঙ্গে থাকে, এবং সেখানে এসে পড়ে আসলে অলোকনাথ তার বাবা, আর এসে পড়েন যিনি, তিনি অমরেশপুরী, এবং ঠিক করেন যে অমরেশপুরী ইউএসএ তে তার বড় বিশাল বড় ব্যবসা, তিনি চাইছেন
1: কিশোরীলাল,
0: হ্যাঁ তিনি চাইছেন যে তার ছেলে রাজীবের জন্য এরম গঙ্গাকে তুলে নিয়ে যাবেন সেখানে, কারণ গঙ্গা হচ্ছে হিন্দুস্তানি, তার যে নানা রকম আচার ভালোবাসার সমস্ত কিছু তিনি চান সেটা রাজীবকে রাজীবের জীবনেও পরিবর্তন আনুক এবং তার সংসারটা ভরা সংসার হয়ে থাকুক।
1: হ্যাঁ, মানে রাজীব যেহেতু ওখানে জন্মেছে ওর মধ্যে সেই ইন্ডিয়ান কালচারের যে শিকড় সেটা নেই, এবং কিশোরীলাল বারবার করে এটাই চাইছে যে একেবারে টিপিক্যাল ভারতীয় মেয়ে গঙ্গা গিয়ে রাজীবকে এই ভারতীয় করে তুলতে সাহায্য করুক, এবং তার বিশ্বাস সে করে তুলতে পারবে, এই বিশ্বাস থেকে বন্ধু আলোকনাথের মেয়ে গঙ্গাকে তার পছন্দ
0: একদম। আর এইখানে কিন্তু আমরা এতক্ষণ ধরে যার কথা যাদের কথা বলছি তার মধ্যে হিরো কোথায়? হিরো তো আসলে অর্জুন, শাহরুখ খান
1: একেবারেই তাই, মানে পালিত পুত্রই বলা যায়,
0: পালিত পুত্র, হ্যাঁ, এবং সেখানে রাজীবের খুব কাছের আর অমরেশপুরীরও কাছের, মানে সেক্ষেত্রে কিশোরীলালের আর কি, তো রাজীব কিছুতেই রাজি নয়, কারণ সে তো ইউএসএ তে বর্ন, সে আমেরিকান বর্ন, তো তাকে তার আমেরিকাই হচ্ছে তার কাছে সব, সে আর ভারতবর্ষের যে কালচার তাকে বুঝবে কী করে। কিন্তু অর্জুনকে দায়িত্ব দেওয়া হয়, কিশোরীলাল অর্জুনকেই দায়িত্ব দেন যে যাও গিয়ে রাজীবকে রাজি করাও,
1: তার সঙ্গে ইন্ডিয়ায় যাও এবং আমার পুত্রবধূকে পছন্দ করিয়ে মানে বিয়েটা তুমি সংগঠিত করো।
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক প্রথমে ছিল, সেটা হচ্ছে রাজীবকে তার বাবা সামহাও বুঝিয়ে দিয়েছিল তুমি দেখো, কিন্তু যদি তোমার পছন্দ না হয় তাহলে ঠিক আছে। কিন্তু আসলে ভেতরে অর্জুনের ওপর প্রেশার ছিলই যেভাবেই হোক রাজীবের মনের মতো করে যেন গঙ্গাকে সামনে আনা যায়।
1: এবার যথারীতি যেটা হলো সেটা হলো ওই প্রথম দেখা, এবং তারপর নানা রকম, হ্যাঁ এটা হচ্ছে বারবার করেই হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ছেলেটির ক্ষেত্রে, রাজীবের ক্ষেত্রে, যে ইন্ডিয়ান কালচারের সঙ্গে সে মানিয়ে উঠতে পারছে না, অবভিয়াসলি সে সেখানে বড় হয়েছে। অর্জুন কিন্তু একেবারেই তা নয়, অর্জুন কিন্তু এই কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, তার ভালো লাগছে এখানের যে রিচুয়ালসগুলো, এখানকার মানুষজনের সারল্য, সব কিছু ভালো লাগছে। কিন্তু তবু যাই হোক, তবু গ্রামেই তাদের বাগদান পর্বই যদি বলি, বাগদান পর্বটা মানে সেখানে সম্পন্ন হয়, এবং গঙ্গা
0: প্রথমে অবশ্য রাজীব মানে রাজি ছিল না,
1: কিন্তু
0: ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে, যে অনেকগুলো ফ্যাক্টরস একসঙ্গে অর্জুন কিন্তু ইন্ট্রোডিউস করেছে, সেগুলোই মজা। এবং সেখানে এইখানে একটা বাচ্চাদের দল ছিল, মানে সবই কাজিন আর কি, সেই হিসাবে আর একটা নিজের ভাই আর কি, আমরা ও হ্যাঁ যেটা আসল গঙ্গার গঙ্গার ভাই বোনের একটা বেশ বড় দল ছিল,
1: প্রচুর চাইল্ড আর্টিস্ট ছিল,
0: এবং তারা ওই সবকিছু নিয়েই থাকতে ভালোবাসে, তার মধ্যে ভেষ অর্থাৎ মোষ আর কি, যার গরু সবকিছু থাকবে, বাড়ি থাকবে, এবং তাদের খেলার মাঠ, বিশাল বড় জমি, চারদিকে সবুজ সবুজ, অসাধারণ সেই ল্যান্ডস্কেপ।
1: এই তুমি বলছো না জয়শ্রী, আমার কিন্তু মানে সিনেমার সিনটা মনে পড়ছে, মানে কি গ্রিনারি,
0: হ্যাঁ একদম চোখ জুড়িয়ে যায়,
1: অসাধারণ, চোখ জুড়িয়ে
0: যায়, মানে চারদিকে শুধু সবুজ, তার মাঝখানে তাদের ফার্ম হাউস,
1: একদম তাই।
0: তো যাই হোক, সেই বোন সেই মানে দল আর কি বলা যায়, দুষ্টুর দল, তারা কিন্তু রাজীবকে বেশ সোজা করে ফেলেছে, এবং প্রথমে অর্জুনকে সোজা করেছে, এবং তারপরে মিল হয়েছে বাগদান পর্ব, তাই তো? আমরা তো গল্প বলছি, কিন্তু আমার মনে হয় যে গানটাও মাঝে মাঝে আমাদের একটু
1: একটা ইন্টারভ্যালে আসি। এরপর বাগদান হয়ে গেল, এবং গঙ্গা রাজীবের সাথে বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেল,
0: ইন্টারভ্যাল। তাহলে আমরা সেই গানে যাই।

0: শুনছি প্যারাডাইস।
1: আর আমরা কিন্তু আমাদের হিরোইন অর্থাৎ গঙ্গাকে নিয়ে চলে গেছি সেখানে ইউএসএতে, কারণ এখানে অর্জুন আর রাজীব হাজির হয়ে গেছে, কিশোরী লাল আছে, তাই তো?
0: একদমই তাই। আর ওখানে গিয়ে কিন্তু আমেরিকাতে অর্জুন গঙ্গার একমাত্র বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছে, কেননা বারবার করে গঙ্গা ঠোক্কর খাচ্ছে, সাংস্কৃতিক একটা ধাক্কা তো রয়েছে, পুরোপুরি আলাদা কালচার, আর তারপর সে যে ভারতীয়, মানে এই পরিচয়টা ওদেশে বারবার তাকে খোঁচা খাওয়াচ্ছে বিভিন্নভাবে, তাকে মানে আমরা যেটাকে বলি লেক পুল করা হচ্ছে বা কিছু, বা তার থেকে হয়তো বেশি।
1: আসলে গঙ্গার সঙ্গে প্রথম পরিচয় কিন্তু অর্জুনের, তাই না? এবং অর্জুন প্রথম থেকেই গঙ্গাকে ওই যে একটা বন্ধুত্বর যে ব্যাপারটা তৈরি করেছিল, একটা বলে না যে ডিপেন্ড করা, এবং সেই ডিপেন্ডেন্সটার জন্য এখানেও সে কিন্তু গঙ্গা অর্জুনকে খুঁজত, যে যে কোনো জায়গায় যে তুমি বলছো ধাক্কা খাওয়া, আসলে ধর একটা পার্টি থ্রো করেছেন কিশোরীলাল, তার বড় বড় সমস্ত বিজনেস টাইকুনরা এসছেন, এবং সেখানে যখন তাকে পরিচয় করানো হচ্ছে কোথাও, আর সঙ্গে কিন্তু ওই পিসি গেছিলেন এখানে, কিন্তু ওই ফ্যামিলিতে পিসি চলে গেছিলেন সাথে, যিনি আনম্যারিড আর কি, তো সেই পিসিও কিন্তু ওই আর কি গায়ে হাত দিয়ে কথা বলা কিংবা হ্যান্ডশেক করা, ওপেন যে যে ধরনের কালচারে আমেরিকানরা অভ্যস্ত সেটা কিন্তু আমাদের ভারতীয়রা অভ্যস্ত নয়।
0: হ্যাঁ,
1: তার থেকে নানা রকমের ভোগান্তি হয়েছিল গঙ্গার, ডেফিনেটলি।
0: এবং ওখানে গিয়ে যেটা হয়, সেখানে গিয়ে কিন্তু গঙ্গা আবিষ্কার করে যে রাজীবকে সে ইন্ডিয়াতে যেটা দেখেছিল সে কিন্তু বাস্তবে তা নয়, তার বিভিন্ন রকম নেশায় আসক্ত সে, এবং একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যেটা মানে গঙ্গাকে ভিতর থেকে একেবারে কি বলা যায় মানে ভেঙে দেয়।
1: হ্যাঁ হ্যাঁ, কারণ গঙ্গার মধ্যে ওই যে ভাবনাটা, যেটা দেখে কিন্তু তার শ্বশুরমশাই, মানে ভাবি শ্বশুরমশাই আর কি পছন্দ হয়েছিল, সেইটা কিন্তু তার ওই যে ও বারবার বলছে আমি হিন্দুস্তানি, আমার ভারতবর্ষ আমার দেশ, তো এই যে সম্পর্কর ক্ষেত্রে যে কোনো একটা বিয়ের আগের সম্পর্ক এবং বিয়ের পরের সম্পর্ক, এ দুটোকে কিন্তু সে কখনো মিশায়নি, সে বলেছে বিয়ে এবং তারপরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তারা হাজবেন্ড ওয়াইফ হয়, যেটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে আলাদা, এবং সেটা সে রাজীব চেয়েছে কিন্তু সে কখনো অ্যাডমিট করেনি গঙ্গা।
0: এবং এই রাজীব যে কাজগুলো করতো বারবার করে কিন্তু ওকে রিমাইন্ডার দিত অর্জুন, যে এগুলো তুমি করছো ঠিক করছো না, মানে সতর্ক করার চেষ্টা করেছে
1: অর্জুন করতো
0: বারবার করে, এটা হয়েছে। তখন কি হলো, এদিকে কিশোরীলাল সে ভাবলো বোধহয় যে অর্জুন রাজীবের ব্যক্তিগত জীবনটায় হস্তক্ষেপ করতে চাইছে, তাই একটা প্রজেক্টের কাজ তাকে ধরিয়ে দিয়ে তাকে একটা বাইরে পাঠিয়ে দেওয়া হলো, এবং তখনই রাজীব আর গঙ্গা প্রথমবারের মতো লাস ভেগাসে বেড়াতে গেল।
1: দেখো এই যে বেড়াতে যাওয়ার একটা, আমরা একটু গান শুনবই যে প্রথমবার, কিন্তু এই যে দূরে চলে যাওয়ার আবার যে গানটা আছে সেটা আবার একটু অন্যরকম, সেই গানটা আমরা পরে শোনাবো, আমরা ক্রনোলজি ওয়াইজ কিন্তু গান শোনাচ্ছি না, আমরা আমাদের নিজেদের মতো করে ছবি এঁকে আপনাদের গান শোনাচ্ছি কিন্তু।

0: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
1: আর সিলভার স্ক্রিনে আজ

0: আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পারদেশ, জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সুদীপ্ত ঘোষ।
0: আর পারদেশে কিন্তু আমরা অলরেডি এন্ট্রি করে ফেলেছি, কারণ আমাদের হিরোইন গঙ্গা রাজীবের সঙ্গে, তার উডবি হাজবেন্ডের সঙ্গে কিন্তু ঘুরছে, তাই তো? লাস ভেগাসে গেছে। হ্যাঁ,
1: তো একদিন কি হলো, সারাদিন ঘুরে বেড়ানোর পর রাত্রে রাজীব আর গঙ্গা যখন হোটেলের ঘরে রয়েছে, সেই সময় কিন্তু একটা অনহনি ঘটে গেল। মানে বিয়ের আগে পর্যন্ত সংযম পালন এই ব্যাপারগুলোই গঙ্গা উপস্থ, মানে সে শুনে এসছে, মানে তার কৃষ্টি তার সংস্কৃতি তাকে এটাই শিখিয়ে এসছে, কিন্তু রাজীবের থেকে সে অন্যরকম ইঙ্গিত পেতে শুরু করলো
0: এবং তাই নিয়ে কিন্তু তর্ক শুরু হলো। তর্ক মানে সেটা প্রথমে মুখে এবং সেটা থেমে থাকলেই ভালো, কিন্তু রাজীবের একটা প্রচণ্ড জেদ তৈরি হয়েছে। রাজীব একটা ছোট্টবেলা থেকে কোনো রকম ঝামেলা ছাড়া একটা ধনী পরিবারে বড় হওয়া, তার মধ্যে এই জেদটা তৈরি করেছে এবং সে হিন্দুস্তানি যে নানা আমাদের যে ভাবনাগুলো সেগুলোকে কিন্তু এত গুরুত্ব দেওয়া, ভ্যালুস
1: তার কাছে তো ব্যাকডেটেড ব্যাপার,
0: একদম একদম। এবং সত্যি কথা বলতে যে তার যে স্ত্রী হবে, ওয়াইফ হবে, তার যে কিছু স্বভাব আছে বা সে যে কিছু মানে, এই ব্যাপারটা কিন্তু রাজীবের মধ্যে এতটুকু কোনো বলা যায় গঙ্গাকে দেখিও ভালো লেগেছে, বাট ইম্প্রেশন ক্রিয়েট করেনি যে এই ভ্যালুসগুলো কতটা ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু আমরা দেখছি অর্জুন সব কিছুর ক্ষেত্রে বন্ধুকে সাহায্য করছে আর কি, সেখানে তখনও সে বন্ধু। এবং এর একটা বড় কারণ, সে চায় তার গ্রামে যে বাড়ি আছে ভারতবর্ষে, সেখানে গিয়ে সে একটা মিউজিক্যাল সেট আপ বানাবে একটা। তো এইটার সঙ্গে বুঝতেই পাচ্ছেন যে গঙ্গার সঙ্গে রাজীবের যে সম্পর্ক, তার মধ্যে কিন্তু অর্জুন একটা বড় রোল প্লে করেছে।
1: একদমই তাই।
0: এবং সেখানে আমরা দেখেছি যে অর্জুন গান করে, অর্জুন ভালো, মানে তার যে নাম আছে এবং এই যে আই লাভ মাই ইন্ডিয়া, সেই গানটা অর্জুনই লিখে ফেলেছিল।
1: একদমই তাই। এবার হোটেলের সেদিন যে ঘটনাটা ঘটছিল, তারপরে তর্কাতর্কি থেকে সেটা জোর জবরদস্তি পর্যায়ে পৌঁছে যায়, এবং যখন আর পেরে উঠছে না রাজীবের সঙ্গে গঙ্গা, তখন কি করেছে গঙ্গা, একটা প্রদীপের মতো একটা জিনিস ছিল, সেটা দিয়ে সে আঘাত করে রাজীবকে। রাজীব তাতে অজ্ঞান হয়ে যায়, সেই অবস্থায় হোটেল থেকে পালিয়ে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে এবং একটা রেল স্টেশনে হঠাৎ করে অর্জুনের সঙ্গে দেখা হয়ে যায়।
0: হ্যাঁ, রেল স্টেশনে আসলে একজন ট্রাক ড্রাইভারই তাকে নামিয়ে দেয়, এবং এই খবরটা যখন কিশোরীলাল অমরেশপুরীর কাছে চলে যায়, তখন তিনি চারদিকে খবর দিয়েছেন, অর্জুনও খবর পেয়ে গেছে, এবং অর্জুন তার বন্ধু মারফত কিন্তু ঠিক কোন জায়গায় গঙ্গা দাঁড়িয়ে আছে এর খবর পেয়ে গেল। পাওয়া
1: অর্জুন নয়, রাজীব
0: না, অর্জুনই খবরটা পেয়েছে। রাজীব তখন, হ্যাঁ রাজীব তখন কিন্তু অলরেডি উন্ডেড পড়ে আছে, এবং সে পরের দিন যখন বাবাকে গিয়ে কিন্তু অন্য স্টোরি বলেছে, যে বলেছে যে পালিয়ে গেছে সে, কিন্তু আসলে যে সে কি ধরনের কর্মকাণ্ড করেছে সেটা বলেনি। অথচ রেগে যখন কোথায় গেল, কোথায় গেল মেয়েটি, তার খোঁজ খবর চলছে, তখন আসলে কিন্তু গঙ্গার খবর পেয়ে যায় আমাদের অর্জুন, অর্থাৎ আমাদের শাহরুখ খান। আর তারপরে রেল স্টেশনে দেখা,
1: তারপর রেল স্টেশনে দেখা হয়েছে, এবং সে তাকে যত্ন করে মানে বাড়িতে পৌঁছে দেবার জন্য আর কি, শহর ছাড়ার পথে যখন এগোচ্ছে, তখন রাজীবের গুন্ডারা তাকে আটক করে, এবং তারপর অর্জুন আর রাজীবের একদম মরণপণ লড়াই শুরু হয়। কিন্তু মানে
0: মানে এটা কিন্তু ভারতবর্ষে ফিরে এসেছে, মানে গঙ্গাকে, গঙ্গা ওখানে যখন জিজ্ঞেস বলে যে তুমি আমার বন্ধু কিনা, ওই যে স্টেশনে যখন দেখা হয়,
1: মানে যখন বিদেশ ছাড়ছে,
0: হ্যাঁ, তখন বলে তুমি তাহলে এই মুহূর্তে আমাকে বিদেশ থেকে আমাকে আমার দেশে,
1: আমার নিজের জায়গায় নিয়ে চলো।
0: আসলে দেখো, গঙ্গাকে যেহেতু মানুষ করেছেন কিশোরী, গঙ্গা না অর্জুনকে, সেহেতু ওনার কিন্তু বারবার মনে হচ্ছে যে ড্যাডিকে গিয়ে একবার দেখানো দরকার, কিন্তু কিছুতেই গঙ্গা সেখানে ফিরে যাবে না, এবং দেশে নিয়ে তাকে তার বাবা মার কাছে পৌঁছে দেয় কিন্তু অর্জুন। এবং এর পরের কথাটা, যেটা তুমি বলছি না গুন্ডা নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি নানা রকম বিষয় চলে, সেটা আমরা আবার পড়ে যাব। আপাতত আমাদের হিরোইন কিন্তু ফিরে এসেছে ভারতবর্ষে, তাই তো?
1: আবারও ফিরে এসছে তার নিজের জায়গায়, নিজের স্থানে। তারপর কি ঘটলো যাবো সে কথায় তারপরে,
0: কিন্তু যখন দুজনের প্রথম দেখা হয়েছিল, তখন দুজনের হৃদয় কিন্তু একে অপরের সঙ্গে মিলছিল। রাজীব আর অর্জুন দুজনের ছবি কিন্তু একসঙ্গে দেখিয়ে ফেলেছিল, মানে বাবার কি আলোকনাথ
1: তাদের সম্পর্কে
0: দিকে আসবে এরা, তো দেখো তো এই কিশোরীলালের

ছেলে এরকম, তো কোন ছেলেটা? তখন ভাইরা, ওই ভাইদের যে গ্যাং, তারা বলেছিল দেখো দেখো বলো দেখি দিদি গঙ্গা কে। তখন গঙ্গা কিন্তু রাজীবের ছবি তুলেছিল, বলেছিল এই হবে, এবং সেটা হয়েও ছিল। এবং তখন অর্জুন কিন্তু গান গাইছে, দো দিল মিল রায় মগর চুপকে চুপকে কুমার শানু।

0: দেখো, এই যে গানটা আমরা শুনতে শুনতে আমরা মানে অনেকগুলো আমরা কিন্তু ধাপ পেরিয়ে এলাম। এক প্রথমে হচ্ছে গঙ্গা দেশে ছিল, গঙ্গাকে বিদেশে নিয়ে যাওয়া হলো, সেখানে অনেক রকম ক্লাইম্যাক্স হলো, এবং তারপরে কিন্তু অর্জুন গঙ্গাকে ফিরিয়ে দিতে নিয়ে এলো, ঠিক আছে। এইবার তো অর্জুন আগেই চলে এসছে নিয়ে, এবং বাবা মা কিন্তু ভুল বুঝতে শুরু করলো, তাই না? খুব স্বাভাবিক যেটা, যে তুমি কিছু ভুল করেছো। এবং কিশোরীলালের কাছে কিন্তু আসলে রাজীবের বক্তব্য আছে, তার ছেলের বক্তব্য আছে।
1: আর অবভিয়াসলি মানে কিশোরীলাল তো ছেলের আসল রূপটা তখনও জানে না, যে ও কি করেছে বা ও কি করে থাকে, এইটা তো তার কাছে ক্লিয়ার নয়। সে ভাবছে যে অর্জুন বিশ্বাসঘাতকতা করেছে, রাজীবকে ঈর্ষা করে, তাই জন্য তার হবু স্ত্রীকে নিয়ে সে আবার এখানে পালিয়েছে, ওর অন্য কোনো দূরভিসন্ধি আছে।
0: একদম। কিন্তু এখানে অর্জুনও বলেনি, তার কাছে প্রকাশ করেনি, এবং যে বাবার কাছে অর্থাৎ মেয়েও কিন্তু বাবার কাছে সেভাবে খুলে কিছু বলেনি, বলতে চেয়েছে কিন্তু বাবার বিশ্বাস করছে না, বাবা বলছে তুমি বিশ্বাসঘাতক বলে তাকে একটা ঘরে বন্ধ করে রেখেছে। কিন্তু সেই ঘরে যারা এসে পড়ে সেটা হচ্ছে সেই দামাল বাহিনী, তারা টুকটুক করে এসে, কিন্তু তারাও কিন্তু অনেক বুদ্ধিমান, তারা বলে আসলে তোমাকে কিন্তু রাজীব ভালোবাসে না, ভালোবাসে যদি তাহলে সে কিন্তু অর্জুন। এই প্রথম কিন্তু গঙ্গা ঘুরে বসে বলে না না আমি বাসি না, এটা একটা বন্ধুত্ব। বলল বন্ধুত্বের আড়ালে অনেক বড় ঘটনা, এবং এখানে এসে যিনি ঢোকেন তিনি হচ্ছেন দাদি, এবং দাদি যেহেতু সংসারের কর্ত্রী এবং তার চোখ খোলা, তিনি অনেক মডার্ন, তিনি বলেন আমারও ঠিক এই একই কথা।
1: দিনা পাঠক ছিলেন,
0: কি ভালো লাগে, মজুমি লাগে, অসাধারণ। আর কি সুন্দর কথা যে তোমার চোখ খোলেনি, এরা যেটা বলছে আমি সেটা মানছি, জানলা খোলা আছে চলে যাও। অর্জুন তখন কিন্তু অর্জুনকে অনেক বকুনি খেয়েছে, এবং তাকে প্রায় মেরে ফেলার অবস্থায় এসছে গঙ্গার বাবা লোকনাথ, তিনি একটা বড় তলোয়ার দিয়ে প্রায় মেরে ফেলবেন, সেখানে হাত তার কেটে গেছে রক্তাক্ত।
1: মানে তার যে মান সম্মান চলে গেছে বন্ধুর কাছে, দুজনের বন্ধুত্বটা এমনই ছিল কিশোরীলাল এবং আলোকনা মানে গঙ্গার বাবার, যে সেখানে তার মানে মেয়ে পালিয়ে আসার তার পক্ষে শুধু তার নয় তার পরিবার তার গ্রামের পক্ষেও অপমান।
0: একদম একদম। তো সেইখানে কিন্তু এক কথায় তারপরে বেরিয়ে চলে যায় আমাদের হিরো, অর্থাৎ এখন তো হিরো হবেই, কারণ রাজীব সাইড অর্জুন কিন্তু এন্ট্রি নিয়েছে। সে বেরিয়ে চলে যায়, হাঁটতে থাকে রাস্তা দিয়ে অনেক দূরে দূরে, একটু এগোতে থাকে, এবং জানে যে সে যখন মানে ফেরবার বাসটা চলে গেছে সে ওয়েট করতে থাকে, এবং এখানেই এসে পড়ে গঙ্গা ছুটতে ছুটতে, এবং এসে তাকে বলে যে তুমি সত্যি ভালোবাসো, সে বলে না না তুমি আমার নও, তুমি রাজীবের বাগদত্তা। এইখানে কিন্তু এসে হাজির হন কিশোরীলাল এবং সঙ্গে রাজীব এবং দস্যুদল, মানে বলা যায় একদম গুন্ডার দল আর কি।
1: এবং সেই সময় তখন মানে একদম ছবির ক্লাইম্যাক্স যাকে বলা যায়, তখন সেই

0: ইন্ডিয়াতে গঙ্গা, কিন্তু তখন লাস ভেগাসে কি ঘটেছিল সেই সমস্ত ঘটনা, এবং তার প্রমাণ হিসেবে তার শরীরে যে তার নখের দাগ, গলায় যে দাগ দাগগুলো, এই সমস্ত কিছু কিশোরীলালকে গঙ্গা তখন দেখায়।
1: এই যে শারীরিকভাবে যে নির্যাতন করার চেষ্টা করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভাবো আমেরিকান হিসাবে যে কোনো দেশে ক্রাইম, এবং সেইটা যখন দেখলেন তখন কিন্তু বুঝতে পারলেন কিশোরীলাল যে সত্যি বোধহয় এটা থেকে অর্জুন ঠিক কাজই করেছে,
0: মানে তখন নিজের ভুলটা বুঝতে পারলো যে আমি একটা বিরাট বড় ক্রাইম করতে চলছিলাম অর্জুনকে ভুল বুঝে।
1: হ্যাঁ হ্যাঁ, তার আগে কিন্তু অর্জুন রক্তাক্ত, ক্ষতবিক্ষত, চারদিকে রক্ত,
0: মানে ফিল্ম স্টার বলেই বেঁচে আছে, ফিল্ম স্টার বলেই তখন বেঁচে আছে, তুমি আমি হলে মরে যেতাম।
1: কিন্তু অনেকেই বলেছে যে তার যে এই অবস্থাটা দেখে, মানে যারা সেই সময়ের অডিয়েন্স আর কি, যারা দেখছেন দর্শক, তারাই রক্তাক্ত মানে শাহরুখ খানকে মানে কষ্টের আর সহ্য করতে পারেনি, সেটা কিন্তু অনেক জায়গায় দর্শকরা বলেছেন যে এই বড্ড কষ্ট লেগেছে। আর সব থেকে বড় এই কারিশমা এখানে তো অবশ্যই শাহরুখ খানের চোখ, সেই চোখ ভর্তি জল, কিন্তু জলটা টপ করে পড়ছে না,
0: চোখ টলটল করছে কিন্তু পড়ছে না,
1: সেই অসাধারণ, সেই যে হিরোটিক যে ব্যাপার, সে সহ্য করে নিচ্ছে কিন্তু মুখ বুঝে, কারণ কিশোরীলাল তাকে বড় করেছে, তাকে অনেক জায়গায় তার ওপেনিং দিয়েছে।
0: এবং তারপর মানে মধুরেণ সমাপয়, মানে অর্জুন তার সম্মান ফিরে পায়,
1: কারণ কিশোরী বুঝতে পারে,
0: কিশোরী বুঝতে পারে যে এ নির্দোষ।
1: এবং এখানে না একটা বেশ মজা আছে, মানে যেটা হয় আর কি, একটা স্টান্ট থাকে না যে গঙ্গা যায়গি, গঙ্গা জরুর ইউএসএ যায়গি, তো সবাই তাকিয়ে এরপরেও কি করেন যে আমি, তুমি গঙ্গাকে চাইছো না, আমার দুটো ছেলে রাজীব নয়, আমার কিন্তু অর্জুনের সঙ্গে আমার গঙ্গার বিয়ে হবে। অসাধারণ লম্বা ছবি, বেশ বড় ছবি, প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছবি, যেহেতু আমরা আগেই বলেছি যে ভারতবর্ষের স্বাধীনতার 50-এর পূর্তি নিয়ে আই লাভ মাই ইন্ডিয়া, তো সে কারণে এই ছবি কিন্তু কখনো তোমার তোমার বোর ফিলই হয় না, তাই না? দেখবার সময় অনেকবার দেখতে ইচ্ছে করে,
0: মানে সময়, এবং লাস্টে ফিল্মের লাস্টে দেখা যায় যে তারা আমেরিকা ফিরে এসেছে, মানে অর্জুন আর গঙ্গা, কিন্তু তারা তখন বিবাহিত।
1: একদম একদম, খুব সুন্দর। আর
0: 151 মিনিটের ছবি,
1: হ্যাঁ
0: 151 মিনিট, মানে বেশ বড়,
1: মানে 2 ঘন্টা, মানে আমি বলছিলাম রাফলি আর কি, তোমার 2 ঘন্টা কত, 40 মিনিট মতন, তাই তো?
0: 3 × 6 = 18, না 3 ঘন্টারও উপর হয়ে যাচ্ছে তো।
1: হ্যাঁ 151,
0: না 191 মিনিট,
1: 191, তাহলে 3 ঘন্টা সামথিং আর কি,
0: 3 ঘন্টা সামথিং।
1: তো বড় ছবি, তো যাই হোক, ক্রেডিটও অনেক বড়, ক্রেডিট টাইটেলসগুলো অনেক বড়, সুন্দর করে। আর আমরা বলছিলাম না যে একটা নতুন গাড়ি দিয়ে তাকে একটা ব্যবসায়িক নানা কাজে বড় পোস্ট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন কিশোরীলাল, যাতে সে আর গঙ্গার সঙ্গে না দেখা করতে পারে। খুব কষ্ট হয়েছিল অর্জুনের, কিন্তু অর্জুন বড় গাড়ি নিয়ে হাঁকিয়ে যখন যাচ্ছে, তখন আমরা এই গানটা পেয়েছি, শুনি।
0: শোনো।

এইবার যে কথাগুলো আমরা এতক্ষণ বলিনি সেই কথাগুলোয় যাই। সিনেমার গল্প তো শুনলেন, এইবারে সেই কথাগুলোয় যাই। আমরা বারবার করে বলছিলাম গঙ্গা গঙ্গা গঙ্গা, শাহরুখ খানের নাম উল্লেখ করছিলাম, কিন্তু

0: মহিমা চৌধুরীকে আসলে ইন্ডিয়ান বিউটি খুঁজছিলেন, তো সেটা মহিমা চৌধুরী এবং একজন নতুন একদম পুরো ফ্রেশ লুক, এবং মহিমার একটা মানে নিজস্ব একটা ভীষণ কিউট ব্যাপার আছে যেটা ছবি দেখলে বোঝা যায়, কথাগুলো খুব স্ট্রেট স্ট্রেট কথা বলে না, দেখেছি এটা যে হ্যাঁ কাহা হ্যাঁ, মানে ফোনেও যখন বলছে পাপা চলে আও, মানে আমরা দেখেছি যে যে কেউ একজন অভিনেত্রীর মধ্যে যিনি আর কি রেগুলার অভিনয় করেন বা স্টেজ করেছেন তার মধ্যে কিন্তু একটা পজ থাকে থাকে, কিন্তু এ খুব নর্মাল ভীষণ, যে যার জন্য এত ন্যাচারাল অভিনয়ের জন্য কিন্তু বেছে নিয়েছেন, মানে
1: ইনোসেন্সটা ভীষণ
0: ফুটে উঠেছে। আর বলতে গেলে কিন্তু হিরো রাজীব, মানে হিরো মানে সাইড হিরো আর কি, সেকেন্ড হিরো, আমাদের হিরো তো একজনই আছেন এখানে শাহরুখ খান, কিন্তু রাজীবের চরিত্রে অপূর্ব অগ্নিহোত্রী, তো অপূর্ব কিন্তু এই ছবিতে তারও ডেবিউ এবং পরদেশ ছবিতে রাজীবের চরিত্রে, কিন্তু একে ঠিক না, একটা জায়গায় আমার মনে হয়েছে একটা ডায়লগ তার বন্ধু বলছে যে তুমি যাচ্ছ যাও গঙ্গার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো, বাট উই আর নট ব্যাড পিপল, হ্যাঁ আমার সঙ্গে তোমার সঙ্গে মতে মিলছে না, ইটস ওকে, বাট উই আর নট ব্যাড পিপল, তুমি কেন এটা করবে। তো এখানে ক্যারেক্টারটা সেটাই অপূর্বের, মানে রাজীবের, যে সে কিন্তু আমেরিকান ঘরানায় অভ্যস্ত, তার কাছে এগুলো সবই নতুন, বাবা তাকে বলছে বিয়ে করতে, তার মানে সেই মেয়েটা তার মতো তো হয়ে যাবে না, তো এই ক্যারেক্টারটা সেইভাবে, সে ভিলেন না কিন্তু তাকে ভিলেন হয়ে উঠতে হয়েছে আর কি, আর যেখানে
1: আমাদের
0: তো এই যে বিষয়টা এখানে এসছে, আরেকটা
1: আরেকটা বড় আরেকটা ব্যাপার বলিনি, যখন নায়িকার কথা হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
1: মহিমা চৌধুরী আমরা সেই নামেই তাকে চিনি, কিন্তু আসলে মহিমা হলেন ঋতু, ঋতু চৌধুরী ছবির আসল মানে যে মহিমার নাম, কিন্তু অরিজিনাল নাম ঋতু, কিন্তু সুভাষ ঘাইয়ের একটা অন্ধবিশ্বাস বা লাকি চার্ম ছিল যে এম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের অভিনেত্রীরা তার ছবিতে দারুণ সফল এবং তাদের নিয়ে তার ফিল্মও সফল, যেমন মীনাক্ষী শেষাদ্রি, মনীষা কৈরালা, মাধুরী দীক্ষিত, সেই কারণে তিনি ঋতুর নাম পরিবর্তন করে রাখেন মহিমা, ঋতু হয়ে ওঠে মহিমা চৌধুরী,
0: কিন্তু এটাও হিট, সুপার ডুপার হিট। আর দুজন ইন্ট্রোডিউসড হলো একটা ছবিতে, এত বড় একটা ক্যানভাস, মানে ছবিটা দেখলে ওই যে আমরা আগেই বলছিলাম যে মাঠের পর মাঠ ছুটে চলেছে এবং সেখানে মানে গঙ্গার মতো নদী বয়ে চলেছে, সেখান দিয়ে বড় বড় নৌকো যাচ্ছে, সেই নৌকোর ওপর গান, তারপরে ধরো এই ফতেপুর সিক্রি এইসব দিকে যে শুটিং জোনসগুলো সেগুলোও বিশাল, এবং সেখানে আসছে তারা, বেড়াতে যাচ্ছে, সব কিছু একটা বড় ক্যানভাস, সত্যি বোধ হয় 50 বছরের পরে ভারতকে এভাবে প্রজেক্ট করা, মানে ভারতেরও যে এত সুন্দর সুন্দর জায়গা, ঐতিহাসিক যে স্পট, সেগুলো এত সুন্দরভাবে যে ছবিতে করা হয়েছে বলাই বাহুল্য।
1: আরও একটা ব্যাপার, অমরীশ পুরীকে আমরা চিরকাল দেখে এসেছি একেবারে নেগেটিভ চরিত্রে, মানে মোগাম্বো খুশুয়া, মানে ওটা ওটাই মনে পড়ে যায় অমরীশ পুরীকে, কিন্তু এই ফিল্মে সুভাষ ঘাই কিন্তু তাকে একেবারে অন্যরকম একটা চরিত্রে উপস্থিত করলেন, রাজকীয় উপস্থিতি একেবারে পজিটিভ চরিত্রে, অমরীশ পুরীকে কিন্তু এখানে একবারও নেগেটিভ চরিত্র বলে মনে হয়নি, এবং সিনেমাতে তিনি একজন অত্যন্ত আবেগপ্রবণ, ঐতিহ্যবাহী এবং দেশপ্রেমিক ভারতীয় বাবার চরিত্রে তাকে আমরা দেখতে পাই, যা দর্শকদের ভীষণভাবে আবেগ তাড়িত করেছিল, মানে এটা একটা সময় ভাবা হয়েছিল যে অমরীশ পুরী ওই চরিত্রে অভিনয় করছেন, দর্শক কতটা নেবে,
0: হ্যাঁ
1: তাকে এত আবেগপ্রবণ দেশপ্রেমিক একটা চরিত্রে, এবং সিনেমায় যে দেখা হয়েছে কিশোরী লাল এবং গঙ্গার বাবা আলোকনাথ যে চরিত্রে তার যে বন্ধুত্ব দেখা হয়েছে, বাস্তব জীবনেও কিন্তু শুটিং সেটে মানে তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা গেছে, অন স্ক্রিন কেমিস্ট্রিও কিন্তু ভীষণ মজবুত ছিল, সেই কারণে দুজনের মধ্যে এত ভালো একটা র্যাপও ছিল এবং বন্ধুত্ব ছিল, যে কারণে তারা যখন একসাথে সিনগুলো শুট করেছেন মানে ওয়ান টাইম ওকে হয়ে গেছে সেই সমস্ত সিনগুলো।
0: আমরা আগে একটা গান শুনছিলাম, ইয়ে দিল দিওয়ানা, তো এই গানটাতে কিন্তু একটা গল্প আছে, এই গানটাতে গানটির সময় বলা হয় যে এই সময় নাকি গৌরীর তিনি তার স্ত্রী আর কি কারণে প্রেগনেন্ট ছিলেন বা কিছু, এটা কিন্তু দেখো সবই শোনা, কিন্তু তিনি শুটিংয়ের সময়টা ছিলেন না, তো যে কারণে তার ওই ছবিতে ওই গানে আমরা দেখতে পাই অনেক ক্লোজ আছে, ক্লোজগুলো নেওয়া, কিন্তু যেখানে গাড়িটা রান করছে, ছুটছে আমেরিকার যে জায়গাগুলোর মধ্যে দিয়ে।

0: তার যে মানে বড় বড় ধরো কি বলবো সেতু ব্রিজ সব পার হয়ে গাড়ি চলেছে ধার ওধার, তো সেখানে কিন্তু দূর থেকেই ছবি শট নেওয়া হয়েছে, এখানে ডামি ইউজ করা হয়েছে, কিন্তু ক্লোজ শটগুলোতে তার মুখ এবং তার সেই চিরাচরিত নিজস্বতা দিয়ে তিনি ফাটিয়ে দিয়েছেন এই গানে।
1: একটা সাক্ষাৎকারে একবার মাহিমা চৌধুরী জানিয়েছিলেন যে ছবির শুটিং শুরুর প্রথম 15 থেকে 20 দিন শাহরুখ খান সেটে উপস্থিত ছিলেন না, পুরো কাস্ট আর ক্রু প্রতিদিন তার আসার অপেক্ষা করত। অবশেষে তিনি যখন সেটে এলেন তখন নতুন অভিনেতারা সবাই তাকে ঘিরে ধরতেন এবং চমৎকার সমস্ত গল্প তার কাছ থেকে শোনার জন্য, মানে একজন অভিনেতা মানে সেটা তো আমরা এইভাবে ভাবতে পারি যে সে রুল ব্রেক করছে, কিন্তু পরবর্তীতে মানে তার এত জনপ্রিয়তাটা এতটাই ছিল তার সঙ্গের যে মানে টোটাল টিমের সঙ্গে, তারপরে যখন সে আসছে কিন্তু তার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সমানই থাকছে, এটাও একটা বিরাট বড় ব্যাপার কিন্তু।
0: হ্যাঁ, এইখানে একটা ছোট্ট কথা বলার, কোথাও কোথাও শোনা যায় ছবি তো আমরা গসিপ করি, তো শোনা যায় যে শাহরুখ বলেছেন মাহিমাকে অনেক বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে শটের ক্ষেত্রে বা টেকিংয়ের ক্ষেত্রে, সে সুভাষ ঘাই তাকে ইউজ করার থেকে অনেক বেশি মহিমা চৌধুরীর ওপর ফোকাস করেছেন, তো এটা একটা কোথাও যেন তার মনে হয়েছিল। কিন্তু আমরা যারা দর্শক, আমরা যারা দেখি বারবার দেখি, তারা কিন্তু বলি যে তা নয়, আসলে এই ছবি হ্যাঁ গঙ্গার তো ছবি, কিন্তু এই ছবি ভীষণভাবে অর্জুনের ছবি। অর্জুন যখন হ্যাঁ প্রত্যেকটা ডান্স সিকোয়েন্স দূর থেকে দেখলেও ইয়ে দিল সবসময় দিওয়ানা হয়ে আছে বলা যায়। তো এখানে যতই যাই হোক, যদিও তিনি পরে মহিমা চৌধুরীর সঙ্গে আর কারু মানে কাপল হয়ে আর কোনো ছবি করেননি, একটা কোথাও যেন মনে হয়েছিল। কিন্তু সুভাষ গাই তাকে কী বলেছিলেন, বলেছিলেন দেখো তোমার যে রোম্যান্টিক ইমেজ আছে সেটা রাখো, বাট তুমি খুব ন্যাচারাল থাকো, তাহলে এই রোলটা তোমায় স্যুট করে যাবে।
1: এবং সেটা যে কতটা সত্যি,
0: একদম
1: সেটা একদম প্রমাণিত,
0: কারণ সত্যি তো সেখানে রোম্যান্টিক রিলেশনে নয়, রোম্যান্টিসিজম এসছে পরে, মানে রোম্যান্টিক যে সে আসলে তার প্রতি ভালোবাসা এসছে এই রকম কর্নার খুব কম আছে ছবিতে।
1: একদমই তাই।
0: যাই হোক, দেখো আমরা কত অ্যানালিসিস করে ফেললাম,
1: আমরা একটা গানে যাই। ও হ্যাঁ দাঁড়াও এক মিনিট, একটুখানি ওয়েদারের কথাও বলে দিই ফাঁকে, যেন
0: মানে আমাদের পরদেশ না এদেশের ওয়েদার, আচ্ছা আমাদের কাছের ওয়েদার,
1: পুরুলিয়ার পুরুলিয়াতে ইয়েলো ওয়ার্নিং রয়েছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে সেখানে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর লাল সতর্কতা বা রেড ওয়ার্নিং রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, সেখানে আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং সেই সঙ্গে আর কোথায়, ও হ্যাঁ বীরভূম, সেখানেও অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানেও ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবার একটা গান।

0: গানগুলো অসাধারণ, পরপর গানগুলো আমরা শুনছি যখন তখনই এটা উপলব্ধি করছি। কিন্তু সুভাষ গায়ের প্রথম মানে পছন্দের ছিল সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে এই ছবিটির জন্য এ আর রহমান, কিন্তু পরিচালক মাত্র দু মাসের মধ্যে পুরো অ্যালবাম কাজটা শেষ করতে চেয়েছিলেন, মানে সময় অল্পতার কারণে রহমান এর বেশি আর সময় দিতে মানে কাজটি করতে অসম্মত হন আর কি বলা যায়। তারপর কাজটি চলে যায় নাদিম শ্রাবণের কাছে।
1: একদম একদম। আর গানের ভূমিকা নিয়ে বলবো, তো তার আগে আমাদের চারপাশটা কি আরেকবার দেখে নিতে হবে মনে হচ্ছে?
0: হ্যাঁ, আরেকবার দেখে নিতে হবে, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, আবহাওয়ার কথা বলতেই হচ্ছে। মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায় রেড ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, এবং সেখানেও প্রতি ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: ঝোড়ো হাওয়া কিন্তু এই ছবিতেও বয়েছে। আমরা যে ছবি নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে পর্যালোচনায় ছিলাম, পরদেশ, সুভাষ ঘায়ের ছবি, চিত্রনাট্য অসাধারণ, গল্প অসাধারণ মোড় নেওয়া, আর এই বিগ ক্যানভাসের ছবিতে ফার্ম হাউসে কিন্তু মাঝে মধ্যেই মানে আমরা দেখতাম তার যে হাওয়া, কি অসাধারণ ইন্ডিয়ান স্টাইল সব কিছু।
0: এবং খেতে খেতে যখন ওই হাওয়ায় মানে ক্ষেতগুলো সেই মানে
1: গাছগুলো দুলছে পুরো,
0: অসাধারণ।
1: আরেকটা জিনিসও এখানে হাইলাইটেড, দ্যাট ইজ হচ্ছে আমাদের দেশের খেলা, একটি প্রধান খেলা কাবাডি, এবং সেই কাবাডি যদিও রাজীবও খেলেছে সেখানে, কিন্তু অর্জুন জিতিয়ে দিয়েছে, একটা কম্পিটিশন হয়েছিল। তো দেশের কাবাডি, দেশের ঐশ্বর্যগুলো বারবার এখানে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে, কখনো মনে হয় না খুব টেনে এনে করা হয়েছে, হ্যাঁ, কিন্তু ঢুকেছে ছবিতে। আর বলো আর কি কিছু?
0: হ্যাঁ, আরও আছে। এই ছবির গান যখন ব্লকবাস্টার হিট করলো, তখন কিন্তু সুভাষ গায়ে এত এত এত খুশি হলেন যে তিনি নাদিম শ্রাবণকে 2 গাড়ি উপহার দিয়েছিলেন, জাস্ট গিফট করেছিলেন।
1: আরও আছে, সেটা হচ্ছে যে এই ছবিতে
0: মিউজিক যেদিন রিলিজ হলো, মিউজিক অ্যালবাম রিলিজ হলো, সেটা বলো
1: ছিলেন
0: একদম মানে বেশ জমকালো একটা অনুষ্ঠান করে
1: তন প্রধানমন্ত্রী, তাই তো,
0: অটল বিহারি বাজপেয়ী এই ছবির মিউজিক লঞ্চের জন্য প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, এবং ভারতের স্বাধীনতার 50 বছর পূর্তির ঠিক আগেই।
1: আসলে গানের ভূমিকা বিরাট, আপনারা শুনতেই পেলেন, টোটাল বোধ হয় 8 মতন গান, এবং সেই গান বড় গান, কিন্তু কখনো মনে হয় না যে এই গান আমাদের থেকে দূরে।
0: আই লাভ মাই ইন্ডিয়া গানটা মানে অসম্ভব, একটা মানে অ্যানথেম টাইপের গান তো বলা যায়, মানে জাস্ট মানে ভাবা যায় না,
1: ভারতবর্ষকে প্রকাশ করে 50 বছরে এর থেকে বড় আর কি হতে পারে। 1997 রিলিজ, কিন্তু বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন সুভাষ গাই, বেস্ট ফিমেল ডেবিউ মহিমা চৌধুরী, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জি সিনে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার আলকা ইয়াগনিক, মেরে মেহবুবা, এছাড়া বেস্ট মিউজিক ডাইরেক্টর নাদিম শ্রাবণ, স্ক্রিন অ্যাওয়ার্ডে
0: বোধহয় একদম বন্যা বই গিয়েছিল,
1: একদম সিনেম্যাটোগ্রাফি বেস্ট কবির লাল, বনরাজ ভাটিয়া বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, সবেতে বেস্ট। আসলে যে যে ছবি দেশের কথা বলে, যে ছবি বলে আই লাভ মাই ইন্ডিয়া, সে ছবি অন্তরের ছবি, ভালোবাসার ছবি, সে ছবি গঙ্গা অর্জুন আছে, তার সঙ্গে আছি আমরা সবাই, তাই না?
0: একদম তাই। আর ছবির বাজেট ছিল মাত্র 8 কোটি টাকার মতো, কিন্তু বিশ্বব্যাপী প্রায় 40.65 কোটি টাকার ব্যবসা করেছিল পরদেশ।
1: আমরা এই গানটি শুনতে শুনতেই আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেব, শুনতে থাকুন গানটি। ছিলাম আমরা দুজনে, জয়শ্রী মুখোপাধ্যায়
0: আর আমি সুদীপ্ত, ভালো থাকবেন।
1: আই লাভ মাই ইন্ডিয়া,
0: আই অলসো লাভ মাই ইন্ডিয়া।

বিশ্বাসক্রমে টেলে ল ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার এবং তালিকা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি উপশ্রেণী বিভাগও বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের উপর হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতা পার্ক সার্কাসের 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সবসময় পুলিশকর্মীদের পাশে থাকবে। পুলিশদের গায়ে হাত দিলে রাজনীতি বা সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামানকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ, ঠিকাদারি সংস্থা, লোকায়ুক্তের সঙ্গে যুক্ত ব্যক্তি, সাংসদ, বিধায়ক বাদে অন্য জনপ্রতিনিধিরা এই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। আগামী 1 জুন থেকেই কমিশন কাজ শুরু করবে। 30 দিনের পর থেকে কমিশনের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হবে। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। একসময় প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেন, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। প্রধানমন্ত্রী জল সঞ্চয় জন অংশগ্রহণ কর্মসূচির আওতায় দেশজুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যে 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে বলে শ্রী পাতিল জানান।
1: আমি তক আমরা কবি করিব 89 লাখ, আমার টার্গেট 1 করোড় কা, আমি 11 লাখ বাকি আর আমার পাস আমি আর 12-13 দিন বাকি হে, তো হম 1 করোড় তক জানা চাহতে হে। ইসকে আন্দর লোগো কে দ্বারা আর আবি তো জো মনরেগা মে সে ভি আর জি রাম জি মে ভি ইসকা ব্যবস্থা হে কি জো আপকে পাস ডাক জোন হোগা উস জিলে মে আপকো 65% পয়সা মনরেগা কা কম্পালসরি ও রেন ওয়াটার হার্ভেস্টিং কে লিয়ে খরচ করনা হে।
0: কেরালা মে নতুন UDF মন্ত্রিসভা রাজ্য পরিবহনে বাসে মহিলাদের জন্য যাতায়াতে বিনামূল্যে সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী VD সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। এছাড়াও আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, রাঁধুনি ও সাহায্যকারীদের জন্য ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরে চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন। সরকার জানিয়েছে দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়া চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, LPG এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখনও পর্যন্ত কোথাও থেকে ঘাটতির কোনো খবর নেই। জনগণকে কোনোরকম গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। শ্রীমতী শর্মা বলেন, গত মার্চ মাস থেকে 7 লক্ষের বেশি পাইপবাহিত গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। গত 4 দিনে সরবরাহ করা হয়েছে 1,72,000-এর বেশি রান্নার গ্যাস সিলিন্ডার।
2: 1 crore 72

0: 2 lakh LPG cylinders have been delivered against the booking of 1.69 crore request. Regarding American waiver on Russia, I will like to emphasize that we have been purchasing from Russia earlier, and before waiver also, during waiver also, and now also. So it is basically the commercial sense which should be there for us to purchase. There is no shortage of crude.
1: এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দালায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখ হরমুজ প্রণালী পার করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরে চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা ইমাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের তদন্তে রাজ্য সরকার দুটি কমিশন গঠন করেছে। হিংসা রুখতে রাজ্যে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসার 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে নতুনভাবে আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে। এছাড়াও আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মন্ত্রী বলেন, দূরপাল্লা বা লোকাল বাস সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে।
1: 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন।
0: পরিবহন ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।
0: যদিও আজকের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্গ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্তই চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তিনি বলেন, আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2024 সালের 22 মে রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার ও তালিকা পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও কবে তা বাস্তবায়িত হবে বিবেচনাধীন। নির্বাচনের আগে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পূরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন হওয়া কঠিন বলে মত প্রকাশ করেন তিনি।
2: বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়, পিনে কা সাফ পানি কব মিলেগা, নল সে জল কব মিলেগা, হাম লোগ ইসকো পুরা।

0: करने का काम करूंगा। सेंट्रल स्टेट एक साथ जो डबल इंजन के स्वरूप देश की 20 स्टेट में चल रहा है मोदी जी का नेतृत्व में गाइडेंस में, एक काम भी हम लोग आगे लेकर जाऊंगा। बंगाल का बहुत काम की जरूरत है। विदाउट द सपोर्ट फ्रॉम सेंट्रल गवर्नमेंट, विदाउट द सपोर्ट फ्रॉम योर मिनिस्ट्री, हम लोग आगे बढ़ना मुश्किल है।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনবাড়িতে পানীয় জলের পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে, জল সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, দেশ জুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে।
2: अभी तक हमारा करीब 89 लाख, हमारा टारगेट 1 करोड़ का, अभी 11 लाख बाकी और हम 1 करोड़ तक जाना चाहते हैं। इसके अंदर लोगों के द्वारा और अभी तो जो मनरेगा में से भी और जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डाक जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कंपल्सरी।
1: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 2টি প্রস্তাব গৃহীত হয়। আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ধনধান্য প্রেক্ষাগৃহে আজ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের ওপর হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতা পার্ক সার্কাসে 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। এক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
3: আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয় কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে।
1: 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথায় কত মামলা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানীভবনে এক বৈঠকে। তিনি জানান, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। 26 মে পর্যন্ত ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 4 জেলা এবং কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক 35.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায় প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে 8:32, আর সময়টা আপনার কথার, অর্থাৎ কথা বলবেন আপনি, শুনবো স্টুডিওর এ প্রান্তে বসে সঞ্জয় আর মনীষা। আপনার কথা যখন বিষয়, তখন নিশ্চয়ই আপনার এমন কোনো বিষয় আছে যেটা নিয়ে আজকে কথা বলতে হবে, সেটা এবার জানিয়ে দেওয়ার পালা। আজকের বিষয়, তুলনা না করলে বড় হওয়া যায় না। তুলনা না করলে বড় হওয়া যায় না, এই যে আমরা সবসময় বলি না যে তুলনা করবেন না, বাচ্চার সঙ্গে তুলনা করবেন না অন্য বাচ্চার, নিজের ছেলের সঙ্গে অন্যের অন্য সন্তানের তুলনা করবেন না, এতে বাচ্চার মনে এফেক্ট পড়ে। কিন্তু আমরা বলছি তুলনা না করলে বড় হওয়া যায় না। আপনি কি বলছেন, আপনি কি বলছেন সেটা জানাবেন আমাদের 2248-8085 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ বা SMS করতে পারেন 9903 এই নাম্বারে।
3: তাহলে আপনি চলে আসুন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও একটা কথা, আমাদের 100.1 এফ এম গোল্ডের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে এসেও আপনি কিন্তু ইনবক্সে কমেন্ট করতে পারেন এই একই বিষয়ের উপর, অর্থাৎ আজকের আপনার কথার বিষয়, তুলনা না করলে বড় হওয়া যায় না। আপনি কি বলছেন সেটা শোনার জন্য অপেক্ষায় আছি। বলতে বলতেই এক বন্ধু এসে গিয়েছেন ফোনে, সরাসরি একদম তার সঙ্গে কথা। নমস্কার।
4: নমস্কার,
3: কে বলছেন?
4: অরিমেশ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন।
4: আমি এই মোশনের সম্পূর্ণ বিপক্ষে, কারণ অনেক মানুষকে দেখেছি যারা কোনো তুলনা না করে নিজেদের চেষ্টায়, নিষ্ঠায়, সততায় এবং সংকল্পের দৃঢ় থেকে নিজেকে বড় করেছেন, দেশের দশের উন্নতি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এরা কোনোদিন কারোর সঙ্গে তুলনা করেননি। তারা সম্পূর্ণ নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের অধ্যবসায়, ক্রমাগত অনুশীলন, শৃঙ্খলা মাধ্যমে জীবনকে পরিচালিত করেছেন এবং নিজেকে একটা উন্নত জায়গায় নিয়ে গেছেন। তাই তুলনা না করেই অবশ্যই বড় হওয়া যায়, এরকম দৃষ্টান্ত এখনো পাওয়া যাবে। এই জন্য আমি মনে করি এই মোশনটা সম্পূর্ণ সঠিক নয়। নমস্কার।
3: এবার আমরা পড়ব আমাদের বন্ধুরা যারা ফেসবুকে লিখছেন তাদের কথা। তপন চক্রবর্তী লিখছেন সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখছেন শুভ সন্ধ্যা। তুলনা না করলে বড় হওয়া যায় না, এ কথাটি একাংশে সত্যি। জীবনপথে চলতে গিয়ে শিক্ষা, কর্ম, সাহিত্যে, প্রযুক্তিতে লড়াই ও প্রতিযোগিতা চলছেই, আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে লড়াই চলছেই। প্রশ্ন যদি এত পারে তাহলে আমি পারব না কেন, এই চিন্তা কখনো আমাদের সুষম ও অসম লড়াইয়ে অনুপ্রাণিত ও জাগরিত করে, আশার বাণী স্মরণ করায়, বক্তৃতায়, অঙ্কনে, সর্বভারতীয় নানা পরীক্ষায় লড়াই চলে। অপরকে দেখেই আমরা লড়াইতে মাতে, সর্বশক্তি দিয়ে লড়াই করি, হয়তো সাফল্য বা অসাফল্য আসেই। তাই বলি তুলনা করলেই বড় হবার, এগিয়ে যাবার মানসিকতা আসেই, তাতে বড় বা সব ক্ষেত্রে জয়ী হওয়া যায়। নমস্কার নেবেন। নমস্কার আপনাকেও। ফোনে দেখব কে আছেন কথা বলার জন্য। নমস্কার।
5: নমস্কার,
3: কে বলছেন?
5: আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবনু মোদি বলছি।
3: বলুন।
5: দেখুন, মানুষের ব্যক্তিত্ব, যোগ্যতা, নিজের পারফরমেন্সটা যদি থাকে তবেই বড় হওয়া যায়। তুলনা করে কোনোদিন বড় হতে পারা যায় না। আমার মধ্যে সেই যোগ্যতা নেই, পারফরমেন্স নেই, আমি তুলনা করে কখনো বড় হতে পারবো? আমি বড় আমার মতে বলে এটাই, আপনাদের মশানের বিপক্ষেই বললাম।
3: নমস্কার। যার যেটা মতামত সেটা জানাবেন, সেটার জন্যই তো আপনার কথা। এবার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি, লিখছেন শ্রীমতী মানি চ্যাটার্জি সোনারপুর মালির বাগান থেকে। মানি চ্যাটার্জি কি লিখছেন? তুলনা মানুষকে নিজের অবস্থান বুঝতে সাহায্য করে, অন্যের সাফল্য দেখে আমরা অনুপ্রেরণা পাই, তুলনার মাধ্যমে নিজের ভুল ও দুর্বলতা ধরা পড়ে। এটি মানুষকে আরও ভালো করার আগ্রহ জাগায়। পড়াশোনা ও কর্মজীবনে তুলনার গুরুত্ব অনেক, তবে তুলনা যেন হিংসার কারণ না হয় তা মনে রাখতে হবে। সুস্থ তুলনা মানুষকে উন্নতির পথে এগিয়ে দেয়, বললেন বাণী চ্যাটার্জি, লিখলেন সোনারপুর মালির বাগান থেকে। ফোনে কেউ এসছেন বলে মনে হচ্ছে, কথা বলা যাক তাঁর সঙ্গে। নমস্কার, কে আছেন? হ্যালো,
6: নমস্কার দাদা ভাই।
3: নমস্কার,
6: আমি শ্যাওড়াফুল থেকে অশোক দত্ত বলছি।
3: বলুন।
6: দেখুন, তুলনা করে বড় হওয়া যায় না। এই যেমন ধরুন, আমার মেয়ে যখন পড়তো, যদি তুলনা মানে একটা সময় বলেছিলাম কারুর এ দিয়ে, বলেছে বাবা আমার কাছে তুলনা করবে না, সে এবার নিজের পছন্দ মতো পড়েছে, কারোর তুলনা করা পছন্দ করে না এবং তুলনা না করে
3: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন। সঞ্জয় মনীষা, শুভ সন্ধ্যা। কথায় কথায় বলে থাকি, কারোর সাথে তুলনা করা উচিত নয়, অথচ জীবনের বিশেষ বিশেষ সময়ে তুলনা না করলে বড় হওয়াটা খুব একটা সহজ ব্যাপার হয় না। চেনা জানার কাছে দূরের লোকজনকে কীভাবে বড় হয়ে উঠল তা যদি জানা যায়, তাহলে সেই মতো প্রস্তুতি নেওয়া যায় এবং সাফল্য পেয়ে বড় হয়ে ওঠা যায়। তাই লক্ষ্যে পৌঁছতে তুলনা কিন্তু ফলপ্রসূ হয়ে ওঠে। বেশ, ফোনে কে আছেন তাঁর সঙ্গে কথা এবার।
7: হ্যালো।
3: হ্যালো,
7: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
3: নমস্কার, কে বলছেন?
7: আমি পূর্ববা থাকে, তাহলে আমি কি করে ওইটা হব এবং নিজে হতে পারবো? তো মানুষের সাথে সেইভাবে সহানুভূতি সহনশীলতাটা থাকতে হবে এবং সেই জায়গাটা রাখতে হবে দাদা ভাই, নাহলে বড় হওয়া যায় না। হ্যাঁ, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: আপনিও ভালো থাকবেন, নমস্কার নেবেন। দীনেশ নস্কর লিখছেন বালি হাওড়া থেকে। কি বলছেন তিনি? ফেসবুকে লিখছেন, তুলনা না করলে বড় হওয়া যায় না, এই কথাটা কিছুটা হলেও সত্য, তবে সব ক্ষেত্রে ঠিক না। কোনো বাচ্চাকে আরেকটা বাচ্চার সঙ্গে বারবার তুলনা করলে ওর ছোট মনে একটা এফেক্ট করে, সেটা খারাপের এফেক্ট। আপনার বাচ্চাটাকে কারোর সঙ্গে তুলনা না করে ওকে ওর মতো বড় হতে দেওয়াটাই ভালো। হ্যাঁ, একটু আধটু তুলনা আমরা করি, আমরা কখনো কখনো হয়তো আমার ছেলের থেকে পড়াশোনায় ভালো তাই বলি, কিন্তু জীবন তো এখানেই শেষ হয় না। পড়াশোনাটা ভালো হলেই হবে না, ভালো মানুষ হতে হবে, আমি এখন সেটারই অপেক্ষা করি। ঠিক আছে, পড়াশোনায় একটু পিছিয়ে পড়তে পারে পাশের বাড়ির বাচ্চার সঙ্গে, তবে ছেলে খেলাধুলায় আঁকা বা আচার ব্যবহারে অনেকের থেকেই ভালো। সেই প্রশংসাটা আমি যখন পাই তখন ভাবি ওর মতো ওর মতো ভাবেই বড় হোক, এখন তো কলেজে পড়ছে, আর তুলনা করি না, ওর ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। বেশ, ফোনে কে আছেন কথা বলার জন্য? নমস্কার,
8: শুভ সন্ধ্যা। সঞ্জয় দা, মনীষা দি,
3: নমস্কার।
8: আমি মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকরাইল হাওড়া থেকে।
3: বলুন।
8: হ্যাঁ, বড় হতে গেলে কিন্তু তুলনা মূল বিষয় নয়, বড় হওয়ার মূল মন্ত্র হলো, এক হচ্ছে মনসংযোগ, দুই হচ্ছে অধ্যবসায়, সর্বোপরি সর্বক্ষেত্রেই আমাদের স্ট্রাগল করে বড় হতে হবে, শুধুমাত্র তুলনা নয়। নমস্কার।
3: বাহ, ছোট্টর উপর কিন্তু খুব প্রাসঙ্গিক একটা কথা বলে গেলেন আমাদের বন্ধু দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর। আমরা কিন্তু খুব হু হু করে ফোন পাচ্ছি এবং একই সঙ্গে, হ্যাঁ আবার দেখুন ফোন এসে গেছে, কথা বলতে বলতে কে আছেন এবার দেখি। নমস্কার।
9: নমস্কার সঞ্জয়দা, মনীষা দিকে।
3: নমস্কার,
9: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
3: হ্যাঁ,
9: দেখুন, অবশ্যই তুলনা করলে বড় হওয়া যায় না, কেন বড় হতে গেলে কিন্তু অবশ্যই, কেন ওর ছেলে এটা করছে বা আমার ছেলে এটা করতে পারছে না, তার জন্য তুলনা না করলেই ভালো, কেন আমার ছেলে যেটুকুই পারে, যেটুকুই যোগ্যতা আছে সেইটুকুই নিয়ে থাকলেই ভালো, কেন এর সঙ্গে ওর তুলনা তুলনা একদমই ভালো না। নমস্কার।
3: বাহ, চমৎকার বললেন,
2: দুর্দান্ত বললেন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। যাই না,
3: হোয়াটসঅ্যাপ মেসেজে মমতা ঘোষ লিখছেন জাগৃহী বাউরিয়া থেকে। তিনি কি বলছেন দেখি, তুলনার প্রতিযোগিতা ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না, তবে সেই প্রতিযোগিতা অন্যের সাথে নয়, হওয়া উচিত গতকালের নিজের সাথে। বাহ,

0: চমৎকার বললেন তো, আমাদের অসাধারণ সব লেখেন আমাদের বন্ধুরা।
1: শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে লিখছেন, টপিকটা শুনেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কেন ছোটবেলার কথা মনে পড়লো কেন দেখি, মা বলতো পাশের বাড়ির রুম্পাকে দেখ কেমন অঙ্কে 90 পায়। মা তখন রাগ হতো খুব, মনে হতো মা আমাকে ভালোবাসে না। কিন্তু বড় হয়ে বুঝলাম তুলনা মানেই খারাপ নয়, তুলনা যদি আয়নার মতো হয় নিজের ভুলটা চোখে পড়ে। স্কুলের ফার্স্ট বয়কে দেখে জেদ চেপেই তো রাত জেগে পড়তাম। পাড়ার দিদির চাকরি পেল শুনেই ভেবেছিলাম আমাকেও পারতে হবে। তবে একটা কথা আছে, তুলনা করতে গিয়ে যদি শুধু হিংসে হয় তাহলে মুশকিল। ওর শাড়িটা আমার থেকে দামি কেন, এই তুলনা মনকে ছোট করে দেয়। গোলাপ কি কখনো পদ্মের সঙ্গে নিজেকে মেলায়? মেলায় না। তাই আমি বলি কি, তুলনা করুন, কিন্তু কার সঙ্গে? গত বছরের আমির থেকে এই বছরের আমি একটুও যদি ভালো হই, সেটাই তো আসল বড় হওয়া। অন্যের সাফল্য দেখে শিখুন, অনুপ্রেরণা নিন, কিন্তু দৌড়টা দিন নিজের সঙ্গে।
0: হুনিকে আছেন, নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন,
2: তুলনা না করলে বড় হয় যায় না, আমি কিন্তু মোশনের বিপক্ষে বলবো।
1: হ্যাঁ বলুন।
2: তুলনা তাকে বড় হতে গেলে তার তাই যোগ্যতা, তার তাকে অনেক অনেক তাকে ইয়ে করতে হয়, তাকে অনেক চেষ্টা করতে হয় যে আমি বড় হব। তার সার্থকতা অনেক বড় এবং তার মনের অনেক জোর থাকতে হবে, তার মনের একটা স্মৃতি বাড়তে হবে যে আমি বড় হব, তার পরিপ্রেক্ষিতে সে বড় হয়। তা একটা কথাই আছে, লোকে যাকে বড় বলে বড় সেই নয়, আর নিজে যাকে বড়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তো আমি বলবো যে এই যা তুলনা করলি যে বড় হয়, এটা কিন্তু আমি মৌসুমের পক্ষে আমি বিপক্ষে বলতে চাইছি। নমস্কার।
1: বেশ ভালো লাগলো আপনার মত। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, তুলনা না করলে বড় হওয়া যায় না কথাটা ঠিক নয়, বড় হলে সে নিজে থেকেই বড় হয়, তাকে তুলনা করতে লাগে না। চেষ্টায় সব অসম্ভবকে সম্ভব করা যায়, তার জন্য তুলনার প্রয়োজন পড়ে না। আমার তো মনে হয় না যে এটার কোনো প্রয়োজন আছে, চেষ্টাই আসল চাবিকাঠি। ছিলেন সম্ভবত, হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে।
0: আমরা এবার দেখি আমাদের ফেসবুকে লিখছেন কার্তিক মণ্ডল সন্দেশখালী থেকে, তুলনা না করলে বড় হওয়া যায় না, এই কথাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। মানুষ নিজের অবস্থান বুঝতে পারে অন্যের সঙ্গে তুলনা করেই। তুলনা আমাদের ভুল ও দুর্বলতা চিনতে সাহায্য করে। অন্যের সাফল্য দেখে আমরা অনুপ্রাণিত হই ও আরও ভালো করার চেষ্টা করি। শিক্ষা, খেলাধুলা কিংবা কর্মজীবন, সব জায়গাতেই তুলনার গুরুত্ব আছে। তবে তুলনা যেন হিংসা বা অহংকার সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত যাচাই করে সেই একদিন সফল হয়। চমৎকার লিখলেন কার্তিক মণ্ডল সন্দেশখালী থেকে। এবার দেখব হোয়াটসঅ্যাপে আবার কোন মেসেজ আমরা পেয়েছি।
1: হোয়াটসঅ্যাপে পরমা মিত্রের মেসেজ পেয়েছি ভবানীপুর থেকে। পরমা মিত্র লিখছেন, জীবনে এগিয়ে যেতে গেলে তুলনা একেবারেই অপ্রয়োজনীয় এমন ভাবা একটু সরলীকরণ। কারণ তুলনা আমাদের নিজেদের অবস্থান বুঝতে সাহায্য করে। অন্য কেউ কোথায় পৌঁছেছে, কিভাবে কাজ করছে, কতটা পরিশ্রম করছে, সেসব দেখেই অনেক সময় নিজের সীমাবদ্ধতা আর সম্ভাবনা দুটোই স্পষ্ট হয়। ছাত্রজীবন থেকে কর্মক্ষেত্র সর্বত্রই একটা স্বাস্থ্যকর তুলনা মানুষকে উন্নতির দিকে ঠেলে দেয়। বন্ধুর ভালো ফল দেখে আরও মন দিয়ে পড়তে ইচ্ছে হয়। সহকর্মীর দক্ষতা দেখে নিজেকেও নতুন কিছু শেখার তাগিদ আসে। এই তুলনা অনেক সময় আত্মতুষ্টি ভাঙে। তবে তুলনা যখন তখনই উপকারী যখন তা অনুপ্রেরণা দেয়, হীনম্মন্যতা নয়। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবলে ক্ষতি, কিন্তু সেটাকে লক্ষ্য হিসেবে নিলে লাভ। তাই বড় হওয়ার পথে তুলনা দরকার, তবে অন্যকে হারানোর জন্য নয়, নিজেকে আরো ভালো করে গড়ে তোলার জন্য।
0: ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে আমরা বন্ধুদের মেসেজ পাচ্ছি, ফোন পাচ্ছি। 15 মিনিট মাত্র সময় হয়েছে, ইতিমধ্যে 16 জনের কথা শোনা হয়ে গেল বা পড়া হয়ে গেল। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে ফেসবুকে লিখছেন, তুলনা মানুষকে এগিয়ে চলার পথ দেখায়, এর ফলে প্রতিভার বিকাশ ঘটে। শিশুকে তুলনা দিয়ে বুঝিয়ে দেন তার বাবা মা, তবে তুলনার ভাষা যেন তিরস্কারমূলক না হয় এটা দেখতে হবে। তুলনার ভাষা হবে নরম, উদাহরণ সমৃদ্ধ। বিতর্ক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলনা ফুটে ওঠে, তাই বেশি বেশি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং অংশ নিতে হবে।

0: কোনো কিছু কিনতে গেলে আমরা তুলনা করি, এটা দোষের কিছু না। শিশুরা তাদের পোশাক নির্বাচন করতে গেলে তারা উজ্জ্বল রঙের পোশাকের প্রতি হাত বাড়ায়, এভাবেই ছোটবেলা থেকে তারা তুলনা করতে শেখে। আবার দেখুন, অনেকের পছন্দটা বেশ সুন্দর হয়, এর কারণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, উন্নত রুচি। এভাবেই তুলনার মধ্য দিয়ে আমাদের সমাজ, সাহিত্য ও শিল্প এগিয়ে চলেছে। কাজী আবু জাফরের মেসেজ পড়লাম, আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
1: চলে যাব পরের মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন, নিজের বর্তমান অবস্থার সঙ্গে অন্যের সফল অবস্থার তুলনা করে এই মানুষ সেই হীনম্মন্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করে, যা তাকে জীবনে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। ঠিক তাই আমি মনে করি, অন্ধকার না থাকলে যেমন আলোর গুরুত্ব বোঝা যায় না, তেমন কম দক্ষ বা কম জ্ঞানীর সঙ্গে তুলনা না করলে বড় বা শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি তৈরি হয় না। তুলনা ছাড়া শ্রেষ্ঠত্বের কোনো আদর্শ তৈরি করা অসম্ভব। মাঝে মাঝে অন্যের আয়নায় নিজেকে দেখা উচিত, জীবনে সাফল্য অর্জন করার জন্য এটা করা উচিত। আপনারা সবাই ভালো থাকুন।
0: ফোনে কে আছেন? নমস্কার।
2: নমস্কার, আমি শ্রীকান্ত পোদ্দার বলছি, ব্যাঙ্গালোর থেকে।
1: হ্যাঁ বলুন।
2: বলছি ম্যাডাম, আমি এই ভালো ভালো কথার সামনে কিছু বলতে পারি না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, যে কোনো মানুষ আপনার পুরো প্রোগ্রাম রেকর্ড করে যদি চায় তাহলে আপনার সাবজেক্টের উপর একটা বই লিখতে পারে।
1: হ্যাঁ বলুন।
2: বলছি যে আপনার শ্রোতার যে কথাগুলো বলছে ওইটাকে যদি রেকর্ডিং করা হয় আর তারপরে ওটাকে নিয়ে একটা বই লেখা যাবে।
1: আপনি কি আজকের মোশন নিয়ে কিছু বলবেন?
2: আমি একটাই জিনিস বলি, তুলনা মানে দুটো পাল্লা আছে, একটাতে সবসময় কম জিনিস থাকবে, যদি কমকে দেখতেন তাহলে বেশি করতে পারবেন না।
1: ঠিক আছে, একটা অন্যরকম মত পেলাম আমরা।
0: কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে মেসেজ করেছেন, হ্যাঁ, নিজেকে মাপতে যদি চাউরে সঠিক মাপে, তুলনা তো দরকার অন্যের কর্মকলাপে। চোখের সামনে যারা উড়ায় সাফল্যের নিশান, তাদের দেখে তবেই তো জাগে মনে অভিমান। পরের ভালো কাজ দেখে মনে যদি জ্বলে আলো, হিংসা নয় বরং তাতে বাঁচতে শেখো ভালো। অন্যের মাপ কাঠিতে নিজের যোগ্যতা যাচাই, এটাই তো শেখায় আমাদের ঠিক কতটা ঘাটতি ভাই। তাদের পথ ধরে তুমিও হাঁটো যদি এগিয়ে, এই তো বড় হবে সব আলস্য ভেঙে দিয়ে। তুলনা মানেই তো নয় হীনমন্যতায় ডোবা, তুলনা হলো আসলে নিজেকে নতুন করে ভাবা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও কুন্তল। কুন্তল ভট্টাচার্য লিখলেন যাদবপুর থেকে। আমরা আবার দেখব আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কে কে মেসেজ পাঠিয়েছেন, তাদের মেসেজগুলো আমরা
1: হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখবো। দেখতে পাচ্ছি বালি হাওড়া থেকে কিশোর লিখছেন, বলছেন তুলনা না করলে বড় হওয়া যায় না, কথাটা কিছুটা হলেও ঠিক। ছাত্র জীবনে বারবার তুলনা করলে সেটা আবার খারাপ প্রভাব পড়তে পারে, তুলনাটা সমবয়সীর সঙ্গে সমবয়সী হওয়াই ভালো। প্রত্যেক বাবা মা কথায় কথায় বলে, দেখ কি সুন্দর পড়াশুনো করে, বাবু দেখ তোর থেকে কত ভালো, এই কথাটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। আবার অন্য কারোর বাবা মা বলে, তুই কিশোরের মতো হতে পারিস না, এটা আবার তারাও আমাকে বলে, তোর খুব প্রশংসা করে আমার মা বাবা, আমার বন্ধুরা বলে। আমি বললাম, আমার বাবা মা তো তোর প্রশংসা করে, তোর মতো হতে বলে, তার মানে প্রমাণিত হলো বাবা মারা এই কথা বলেই থাকে। আমি এখন আমার মেয়েকে বলি, দেখ তুলিকা কি ভালো তোর মতো, এরকম জোরে চিৎকার করে না, সারাদিন বই নিয়ে বসে থাকে, তোর মতো মোবাইল ঘাঁটে না, এগুলো বলে যদি একটু শুধরায় ততটাই লাভ। তবে আমার এখন মনে হয় সবসময় বাচ্চাদের অন্য বাচ্চার সঙ্গে তুলনা না করাই ভালো, কিন্তু সময় সময় করতে হয়। এ তো গেল ছাত্র জীবনের কথা। বাড়ির গিন্নি এখন তুলনা করে, অমুকের বাড়ির দাদা খুব ভালো সব কাজ করে, বিদিশা বৌদিকে কিচ্ছু করতে হয় না, আমি তো সংসারের হাল জেনে যাচ্ছি, জীবনে কিছু পেলাম না। ছাত্র জীবন হোক আর কর্মজীবন বা বাড়ির লোক, তুলনা শুনতেই হবে। কই তুমি ভালো হয়ে থাকো, তাও তুমি ভালো না, কিন্তু ভিতরের আমি বলে তোমার সঙ্গে কারো তুলনা হয় না।
0: শান্তনু ঘোষ লিখেছেন, বাউরিয়া বৌলখালী থেকে, তুলনা নিজের মধ্যে করলে জীবনে বড় হওয়া যায়, কারোর সঙ্গে তুলনা করলে সফল হওয়া যায় না, কারণ আমার মধ্যে যতটুকু যোগ্যতা থাকে ততটুকুই কাজে লাগলে তবেই তো বড় হওয়া যায়। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। বলতে বলতে ফোন এসে গিয়েছে, এবার নিশ্চয়ই কথা শুনতে পাবো। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন?
3: বেলগাঁ থেকে লক্ষ্মীমঞ্জুদা বলছি।
0: বলুন।
3: বলছি দেখুন দাদা দিদি দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার।
3: বলছি দেখুন, তুলনা করা আমার

0: না হয় খারাপ জানেন তো, কারণ খারাপের দিকেও যেতে পারে, কিন্তু নিজের ইচ্ছা যেটুকু করে সেইটুকুই ভালো, কিন্তু ও নিজেই বুঝতে পারবে যে ও তো ভালো করেছে। আমার মনে হয় নিজের থেকে যা করে সেইটাই ঠিক, কারণ তুলনা করা খুবই খারাপ, খারাপ দিকেই বেশিরভাগে যায়, এইটুকু জানি। নমস্কার দেবেন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে নাকি?
1: হ্যাঁ,
2: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, তুলনা না করে বড় হওয়া সম্ভব, বরং নিজের সক্ষমতায় ও আত্ম উন্নয়নের উপর মনোযোগ দিলে প্রকৃত সাফল্য ও মানসিক শান্তি আসে। অন্যের সঙ্গে তুলনা মানুষকে প্রায়ই হতাশায় ফেলে, তবে ইতিবাচক প্রতিযোগিতা হিসেবে নিলে তা উন্নতির অনুপ্রেরণা হতে পারে। অন্যের ভালো কাজ বা সাফল্য দেখে নিজের মধ্যে অনুপ্রেরণা জাগানো এবং নিজেকে আরও যোগ্য করে তোলাই হলো তুলনার আসল সার্থকতা। নিজের সঙ্গে নিজের তুলনা করাই উন্নতির আসল চাবিকাঠি। বেশ,
1: ফোনে কে আছেন?
3: হ্যালো,
1: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে।
2: হ্যাঁ বলুন।
3: হ্যালো, হ্যাঁ দিদি, আমি তুলনা নিয়ে একটা কথা বলতে চাই আপনাদের। তো বলছি, কেমন শিশু এক ছোট্ট কুড়ি, তাদের তুলনা তারা নিজেই, সুপ্ত সেই স্বপ্ন লুকিয়ে সেই ছোট্ট বীজে ফুল হয়ে ফুটবে তারা রঙিন আবেশ নিয়ে, স্বপ্নের সেই উপহার সমাজকে যাবে দিয়ে। এই জগতে সবাই সবার নিজের কথা বলে, কারুর সাথে কারুর তুলনা নাহি চলে। বড় যদি হতে চাও ইচ্ছা রাখো মনে, সাধনার বীজ বপন করো তোমার হৃদয় কোণে। থ্যাংক ইউ,
2: ভালো লাগলো। চলে যাব পরের এস এম এস এ, এই পরের হোয়াটসঅ্যাপে। পরের হোয়াটসঅ্যাপ করছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। লিখছেন, দেখো, কারোর সঙ্গে কারোর তুলনা করে কোনোদিন বড় হওয়া যায় না। তুলনা করা মানে হিংসার আশ্রয় নেওয়া, তুলনা করে মোটেই বড় হওয়া যায় না। বড় হতে গেলে নিজের জ্ঞান, একাগ্রতা, নিষ্ঠা এবং একান্তভাবে পরিশ্রম করা উচিত, তবেই বড় হওয়া যায়। আর এভাবেই আমরা বড় হই। যদি জ্ঞানের পর অহংকার জন্ম নেয় তাহলে সেই জ্ঞান বিষের মতো, আর যদি জ্ঞানের পর নম্রতা আসে তাহলে সেই জ্ঞান অমৃতের সমান। সবশেষে বলি, ইচ্ছেটাই বড় কথা, তুলনা তো অজুহাত মাত্র। বিজয় দালাল নালিকুল বন্দিপুর থেকে।
1: মেসেজ পড়ছি, লিখছেন শেখ আজাদুল কৃষ্ণনগর মহেশতলা থেকে। কারোর সাথে তুলনা করে নিজেকে বড় করা যায় না, বড় হতে গেলে নিজের এফর্ট দেখাতে হবে আর নিজের সাফল্য তৈরি করতে হবে। এটুকুই বললাম, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও। ছোট্ট করে হলেও কিন্তু খুব প্রাসঙ্গিক কথা বলেছেন, ফেসবুকে একটু যেতেই হয়। কল্যাণ কুমার শান্ডিল্য লিখছেন কলকাতা 59 থেকে, শুভ সন্ধ্যা। বিষয়টির সাথে সহমত নই, বিষয়টি সম্পূর্ণ নয় আমার দৃষ্টিভঙ্গিতে। তুলনা যখন কারোর সাথে কারুকে তুলনা করতে হবে, সুতরাং প্রশ্ন থেকে যায় কার সাথে তুলনা করব এবং কাকে। এই দুজনকে সামনে আনতে হবে, আমার লক্ষ্য নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর। সেই স্থানে পৌঁছতে গেলে এর আগে যে ওই স্থানে পৌঁছেছে তাকে অনুসরণ করতে হবে, তার সাথে নিজের তুলনা করতে হবে, নিজের খামতিগুলো বুঝে নেওয়ার জন্য। সবার সাথে আমার তুলনা গ্রহণযোগ্য নয়, আমি যাকে অনুসরণ করছি তার সাথে তুলনা গ্রহণযোগ্য। আমি বড় হতে গেলে তুলনা করব বেছে বেছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যেমন মাপকাঠি থাকে, তেমনই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক মানুষের সাথে তুলনা করা একটি মাপকাঠি লক্ষ্যে পৌঁছানোর। বড় হতে গেলে সঠিক মানুষের সাথে তুলনা করতে হবে সঠিক মানুষের। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। ফোনে একজন আছেন, কথা বলা যাক। নমস্কার।
4: হ্যালো,
2: কে আছেন?
4: হ্যালো, নমস্কার।
2: নমস্কার, বলুন।
4: হ্যাঁ, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। দেখুন, তুলনা নিয়ে মানে তুলনা এইসব ব্যাপার নয়, ঈশ্বর যেদিকে তাকাবে, ঈশ্বর যার উপরে চাইবে ঠিক সে পাবে। তুলনা করা করি এটাও আমি মানি না, ওসব ঈশ্বর যদি তাকাই তার প্রতি সে পিক বেড়ে যাবে। কোথায় আছে, খোদা জব দেগা তো ছাপ্পর ফোড়কে দেগা। নমস্কার, ভালো থাকবেন।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। পরের হোয়াটসঅ্যাপ কবিতায় লিখেছেন, যেমন লেখেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে। লিখছেন, আজকের বিষয়টি অবশ্যই প্রাসঙ্গিকতার স্বাক্ষর, একে অপরের সাথে তুলনা এগিয়ে চলার নির্ভর। তবে তুলনা অবশ্য হতে হবে গঠনমূলক বহিঃপ্রকাশ, অযথা ঈর্ষাপরায়ণতা নিতান্তই সর্বনাশ। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অবাস্তব তথা অসম তুলনায় কূটবুদ্ধির মারপ্যাঁচে সৃজনশীলতা দিশা হারায়। বড় হওয়ার আন্তরিকতায় চাই মননশীল ভাবনা, এগিয়ে চলার অব্যর্থ লক্ষ্যে দরকার।

0: যুক্তিযুক্ত তুলনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.

0: ফিরেলাম কথায়, আপনার কথায়। আজকের বিষয়ে তুলনা না করলে বড় হওয়া যায় না। 2248-8085 এ ফোন করছেন, 9903-05-999-2 তে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করছেন, 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে আপনি ইনবক্সে কমেন্ট করছেন। এবার কার কথা?
1: এবার যার কথা, তিনি লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে ছোট্ট মেসেজ লিখছেন। প্রকৃত মানুষ যারা হন তারা, তাদের তুলনার প্রয়োজন পড়ে না, বরং তারা সাধারণ মানুষের ইন্সপিরেশন হয়ে যান। সুতরাং তুলনা নয়, ইন্সপিরেশন মানুষের প্রয়োজন জীবনে এগিয়ে যাওয়ার পথে।
0: সুবীর বোধক খালনা থেকে মেসেজ করেছেন, তুলনা করে বড় হওয়া যায় না, লোহা পিটিয়ে সোনা হয় না, বড় হতে গেলে প্রতিভা ও অধ্যবসায় দরকার। নেতাজি, রামকৃষ্ণ, বিবেকানন্দ তারা নিজেরাই অতুলনীয়, সমাজের কাছে তারা দৃষ্টান্ত। আমার নুনান্তে পান্তাপুরোয় আমি মুকেশ আম্বানির পয়সা দেখে কি করব বলুন তো। ভালো বললেন সুবীরবাবু, সুবীর বোধক খালনা থেকে লিখলেন।
1: এরপর একটু দেখে নেবো আমরা কোনো মেসেজ আছে কিনা। না, এই মুহূর্তে কোনো নতুন মেসেজ আমাদের কাছে নেই এই বিষয়ের জন্য।
0: ফেসবুকে লিখেছেন শীষ মোহাম্মদ, শীষ মোহাম্মদের মেসেজটা আমরা পড়ে নিতে পারি।
1: শীষ মোহাম্মদ লিখছেন, তুলনা না করলে বড় হওয়া যায় না, আর একজন যদি পারে আমি কেন পারবো না। মানুষের মনে হীনম্বন্যতা এনে দেয় তুলনা, শিশু মনকে ভারাক্রান্ত করে, কিন্তু এটা ভুলো না। বড়রা তুলনা দেয়, জানিস আমি ছিলাম হিরো, সব সাবজেক্টে লেটার, কখনো পাইনি জিরো। বাক্সতে দেখি মার্কশিটের নম্বরের যে কি হাল, সব সাবজেক্টেই কম নম্বর, দাগ আছে তাতে লাল। বাবা বলেন ওটা তোর বটে, ভালো করে সবাইকে দেখা। ওটা আমার নয়, ভালো করে দেখো, তোমার নাম আছে লেখা।
0: ফেসবুকে যদি আপনারা কেউ লিখতে চান, 9903-05-999-2 তে লিখতে পারেন। একটা মেসেজ এসেছে, না পায়েল তো বলেই দিলেন কথা, পায়েলের কথা পড়া হয়ে গেল। আর না, আমরা দেখি নতুন কোনো মেসেজ আসছে কি না, সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, শিপ্রা কারার, তাই তো, শিপ্রা কারার লিখছেন, তার মেসেজটা পড়া যাক।
1: শিপ্রাকারার লিখছেন সম্ভবত, আচ্ছা তিনি প্রথমে লিখেছেন, আজ আমি আমার নাম লিখছি না, আমি বৌদির বাড়ি এসেছি তাই বৌদির নামটাই লিখলাম, নন্দিতা চৌধুরী। বাহ, কি সুন্দর একটা ননদ বৌদির সম্পর্ক না প্রথমেই। আচ্ছা, তিনি লিখছেন, আমার মনে হয় ওইভাবে কি বড় হওয়া যায়, যায় না। সব রকম গুণ নিজের থাকতে হবে, ঈশ্বরের কাছ থেকে পেতে হবে প্রতিভা, চেষ্টা চালাতে হবে। আগুনকে ছাই চাপা দিয়ে কি রাখা যায়, তুলনা নয়। মহাপুরুষদের জীবনী পড়ে জেনে চললে হয়তো সাফল্যের পথ দেখতে পাওয়া যায়। সবশেষে বলি, যারা অসফল তাদের মধ্যেও সাফল্য লুকোনো আছে। আমরা রবার্ট ব্রুসের গল্প জানি, আমরা বাচ্চাদের সবসময় বলবো চেষ্টা কর, পারবে।
0: ফোনে একজন আছেন, তার কথা শুনে যাক। নমস্কার।
2: নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে। আমার মনে হয় এই টপিকটাই খুব আইরনিক্যাল, কারণ আমরা দেখেছি ছোটবেলা থেকে যদি বাবা মা খুব তুলনা করে নিজের বাচ্চার সাথে, তাহলে সেই বাচ্চার মধ্যে যতটা না তাকে এগিয়ে নিয়ে যায়, আমার মনে হয় অনেকটা পিছোয়, ইনফেরিটি কমপ্লেক্স প্রচন্ড বাড়ে। এবং প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা সন্তান কিন্তু আলাদা, এবং কারুর সাথে কারুর বিচার করা যায় না, কারণ ট্যালেন্ট এমনই একটা জিনিস, প্রতিভা যেটা, সেটা কিন্তু কোনোভাবে আনানো যায় না, আপনি কিনতেও পারবেন না বাজার থেকে। এবং কোনোভাবে ওটাকে, যেটা আমরা করা যেতে পারে সেটা হচ্ছে, তার প্রত্যেকটা বাচ্চার তো একটা নিজস্বতা আছে, যে তাদের প্রতিভা ভেতরে প্রত্যেক বাচ্চার

0: থাকে, সেটাকে জানতে হবে বাবা মার যে কিভাবে সেটাকে পলিশ করা যায়, যেটাকে আমরা গ্রুমিং বলি। তো সেই গ্রুমিংটা না করে যদি আমরা সবসময় এ কেন করতে পারলো, তুই পারলি না কেন, সে স্টার পেলো তুই পেলি না কেন, এই যে ব্যাপারটা ছোটবেলা থেকে যদি এইটার থেকে আমরা সরাতে পারি এবং বুঝতে পারি যে বাচ্চা কি চায়, বাচ্চা কোন দিকে যেতে চায়। সবাই কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাহলে দেশে তো আর কিছু থাকবে না। তাহলে তো সেইটার সাথে সাথেও আমরা বড়রা যখন তুলনা করি, মানে তার বাড়িতে এসি আছে আমার বাড়িতে নেই কেন, তো সেখানেই তো প্রবলেম। মানে কাট ইউর শার্ট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তো সেটা যদি আমরা ভুলি ভুলে যাই তাহলেই কিন্তু প্রবলেম। সেই জন্য তুলনা করাটা সব থেকে খারাপ জিনিস একটা মানুষের জীবনে। এইটুকুনি বললাম,
1: অমুকের ছেলেটা ভালো তুই কেন ওর মতো হোস না, কিন্তু বাচ্চাদের উপর প্রভাব পড়ে এরকম বারবার বললে, তাকে তার মতো করে বড় হতে দিই না, এটাই মনে হয় বেশি ভালো হবে।
2: ফোনে একজন আছে, নমস্কার।
1: হ্যালো,
3: বাচ্চাদের না কখনোই উদাহরণ দিয়ে বড় করা যায় না। বাচ্চাদের সবসময় দেখতে হয় যে তার কোন জিনিসটাকে খুব ন্যাচাচ্ছে। পড়াশোনা তো অবশ্যই, পড়াশোনা বাদ দিয়ে কিছু হয় না, কিন্তু পড়াশোনাতেই যে একবারে দারুণ হতে হবে এরকম কোনো মানে নেই। পড়াশোনার সঙ্গে তার যেই জিনিসের সাথে খুব আগ্রহ ছোটবেলা থেকে দেখা যায়, সেইটার সাথে সাথে তার মন ভালো করার জন্য তাকে দেওয়া উচিত। আমি একটুকুনি বলবো বাচ্চাদের একটু মনটা বোঝা উচিত।
2: চমৎকার চমৎকার, আমরা এই ধরনের ফোনগুলো বারবার বলছি, এই ধরনের ফোনগুলোর জন্যই না আমরা অপেক্ষা করে থাকি। যেমন আরও একটি মেসেজ এসছে, এটা আমাদের ফেসবুকে এসেছে, মোহাম্মদ ছাবেদ আলী কালীগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, মানুষ নিজের অবস্থান বুঝতে পারে অন্যের সঙ্গে তুলনা করে। তুলনা আমাদের ভুল ও সীমাবদ্ধতা চিনতে সাহায্য করে। অন্যের সাফল্য দেখে মানুষ অনুপ্রাণিত হয় সামনে এগোতে। প্রতিযোগিতার মনোভাব মানুষকে আরও পরিশ্রমী করে তোলে। তুলনা না করলে নিজের উন্নতির প্রয়োজন অনেক সময় বোঝা যায় না। ভালো মানুষের গুণ দেখে নিজের মধ্যেও সেই গুণ আনার ইচ্ছা জন্মায়। তবে তুলনা হওয়া উচিত ইতিবাচক ও শিক্ষণীয়। যে মানুষ নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চায় সে অন্যের ভালো দিক থেকে শিক্ষা নেয়। তাই বলা যায় তুলনা মানুষকে বড় হতে এবং সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। কালীগঞ্জ বাংলাদেশ থেকে লিখলেন মোহাম্মদ ছাফেদ আলী বিশ্বাস।
1: কোনো এই মুহূর্তে কোনো হোয়াটসঅ্যাপ আমাদের কাছে, নতুন হোয়াটসঅ্যাপ নেই,
2: আমরা তাহলে এক গান বিরতিতে যাই, ততক্ষণে আপনাদের আবার কিছু মেসেজ চলে আসুক। 26 আর 13 অর্থাৎ 39 জনের সঙ্গে কথা বলা হয়ে গেল।
1: বেশ।

0: কথায় ফিরে আসার সুযোগ বন্ধুর ফোন নিয়ে। কে আছেন? নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ বলুন।
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস
2: বলুন।
1: দেখুন, তুলনা করে কখনো বড় হওয়া যায় না। আমি বলবো তুলনা না করা উচিত, নিজের চেষ্টা যতটুকু পারা যায় সেটাই চেষ্টা করা উচিত, কিন্তু কে কি করছে না করছে সেটা দেখা বড় কথা নয়। নিজের ইচ্ছায় সবকিছু করতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে, তবেই সে বড় হতে পারবে। নমস্কার।
2: বেশ
0: চমৎকার, ছোট্টর উপর করে বললেন বীরভূম থেকে নিতাই দাস। আমরা দেখি আমাদের ফেসবুকে আর কেউ কিছু লিখছেন কিনা, বা হোয়াটসঅ্যাপে বা মেসেজে কেউ লিখছেন কিনা। নতুন করে যদি কেউ লেখেন তাহলে তাদের কথাগুলো আবার আমরা একটু শোনার চেষ্টা করব বা পড়ার চেষ্টা করব। ফেসবুকের পেজটা খুলে দেখছি না, নতুন কোনো মেসেজ এখনও আসেনি। তাহলে আমাদের হাতে আর সময় মাত্র 5 মিনিট, মানে এই পর্যায়ে। ধন্যবাদ যে 40 জন কথা বললেন, ফোনে কথা বলেছেন 14 জন, আর 26 জন এসেছেন হোয়াটসঅ্যাপে, মেসেজে বা ফেসবুক পেজে ইনবক্স করে। প্রত্যেককে ধন্যবাদ জানাই। মনীষা আর সঞ্জয় আমরা দুজন কিন্তু আছি স্টুডিওতে, কারণ আজকে হিয়ার মাঝে রাত ঠিক 9:30 থেকে।
2: আরও একটি মেসেজ শেষ মুহূর্তে। হ্যাঁ, রবীন মণ্ডল মহেশতলা বাগমারি থেকে লিখছেন, তুলনা করা সবসময়ই যেমন ভালো না, আবার তুলনা ছাড়া জীবনে এগোনোও যায় না। তুলনা কাউকে উদ্দেশ্য করে, কাউকে ছোট করে নয়, কারো ভালো দিকটা দেখিয়ে যদি কাউকে অনুপ্রাণিত করা যায় সে তুলনায় মন্দ কী, সেটাকে সঠিক ও সুস্থ তুলনাই বলা যায়। তুলনা যদি কাউকে আঘাত করে বা মনে ব্যথা দেয় এমন তুলনা না করাই ভালো।
0: তাহলে 41 জনের সঙ্গে কথা হলো আজকের মতন, মানে আপনার কথা থেকে বিদায় নিচ্ছি। 9:30 ইয়ার মাঝে মনীষা সঞ্জয় থাকছি আপনার সঙ্গে,
2: আপনিও থাকছেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 এফএম গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

ঘড়ির কাঁটা বলছে 9:31। হিয়ার মাঝেতে আজ রবীন্দ্রনাথকে নিয়ে সঞ্জয় আর মনীষা স্টুডিওর প্রান্তে হাজির। তাঁর গানে তাঁর কথায় আজ রবি স্মরণ। রবীন্দ্রনাথের খুব কাছের লোকেদের কি চিঠি লিখেছেন তিনি, তাই নিয়েই আজকের পর্ব। বিভিন্ন চিঠি এক জায়গায় করে আমরা সেসব উপস্থাপন করব আপনার কাছে। তবে তার আগে শ্রাবণী সেন রইলেন আপনাদের জন্য।

0: এসব গান শোনার পর বোধহয় শুধু চুপ করে বসে থাকতে হয়, কারণ এমন এক গান, এমন এক গলা, এমন এক কণ্ঠের অধিকারী এই মানুষটি, যে আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে কোনো অনুষ্ঠান করি, আমাদের তো মাথায় থাকে যে আমরা মোটামুটি কী কী গান বাজাবো বা কার গান বাজাবো। এই মানুষটি ছাড়া যেন রবীন্দ্র আলোচনাও কোথাও ব্যর্থ হয়, অন্তত আমার তো তাই মনে হয়।
1: চিঠি পড়ার কথা ছিল, চিঠি পড়ছে এখন। যে চিঠিটি পড়ব, এটি ছিন্নপত্রের

২৪ এবং ছিন্ন পত্রাবলীর ২০ নম্বর পত্র। বিচিত্র প্রবন্ধ গ্রন্থে জলপথে শিরোনামে অন্তর্ভুক্ত হয়ে চিঠিটি রয়েছে। ইন্দিরা দেবী পত্রপ্রাপ্তির কোনো তারিখ উল্লেখ করেননি, তবে ওই তারিখে রবীন্দ্রনাথ চৌহালি ত্যাগ করে শাহজাদপুরের দিকে যাত্রা করেছেন। পরের দিন ইন্দিরা দেবীকে লিখিত পত্রে, যেটি ২১৬ নম্বর পত্র বা চিঠি, সেখানে রবীন্দ্রনাথ লিখেছেন, কাল তোদের টেলিগ্রামের উত্তর পেয়ে আমাদের সমস্ত কাজ সেরে সন্ধ্যের সময় নৌকো ছেড়ে দিলুম। তারপরে একদম শেষে এসে লিখছেন, অবশেষে ছোট নদীটা যেখানে যমুনায় গিয়ে পড়েছে তারই কাছে একটা খুব নিরাপদ স্থানে গিয়ে নৌকা বাঁধলে। পড়ি এবার সেই চিঠিটি। এটি ১৮৯১ সালে লেখা চিঠি, ১৯শে জুন, রবীন্দ্রনাথের বয়স তখন ৩০। কাল ১৫ মিনিট বাইরে বসতে না বসতে পশ্চিমে ভয়ানক মেঘ করে এলো। খুব কালো, গাঢ় আলুথালু রকমের মেঘ, তারই মাঝে মাঝে চোরা আলো পড়ে রাঙা হয়ে উঠেছে। এক একটা ঝড়ের ছবিতে যেমন দেখা যায় ঠিক সেই রকমের। দুটো একটা নৌকো তাড়াতাড়ি যমুনা থেকে এই ছোট নদীর মধ্যে প্রবেশ করে দড়ি দড়া নোঙড় দিয়ে মাটি আঁকড়ে নিশ্চিন্ত হয়ে বসল। যারা মাঠে শস্য কাটতে এসেছিল তারা মাথায় এক এক বোঝা শস্য নিয়ে বাড়ির দিকে ছুটে চলেছে। গরুও ছুটেছে, তার পিছনে পিছনে বাছুর ল্যাজ নেড়ে নেড়ে সঙ্গে সঙ্গে দৌড়বার চেষ্টা করছে। খানিক বাদে একটা আক্রোশের গর্জন শোনা গেল। কতকগুলো ছিন্ন ভিন্ন মেঘ ভগ্ন দূতের মতো সুদূর পশ্চিম থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো। তারপরে বিদ্যুৎ, বজ্র, ঝড়, বৃষ্টি সমস্ত এক সঙ্গে এসে পড়ে খুব একটা তুর্কি নাচন নাচতে আরম্ভ করে দিলে। বাঁশগাছগুলো হাউ হাউ শব্দে একবার পূর্বে একবার পশ্চিমে লুটিয়ে পড়তে লাগলো। ঝড় যেন শোঁ শোঁ করে সাপুড়ের মতো বাঁশি বাজাতে লাগলো, আর জলের ঢেউগুলো ৩,০০০ সাপের মতো ফোনা তুলে তালে তালে নৃত্য করতে আরম্ভ করে দিলে। কালকের সে যে কি কাণ্ড সে আর কি বলবো, বজ্রের যে শব্দ সে আর থামে না। আকাশের কোনখানে যেন একটা আস্ত জগৎ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বোটের খোলা জানলার উপর মুখ রেখে প্রকৃতির সেই রুদ্র তালে আমিও বসে বসে মনটাকে দোলা দিচ্ছিলাম। সমস্ত ভিতরটা যেন ছুটি পাওয়া স্কুলের ছেলের মতো ঝাঁপিয়ে উঠেছিল। শেষকালে বৃষ্টির ছাঁটে যখন বেশ একটা আর্দ্র হয়ে ওঠা গেল, তখন জানলা এবং কবিত্ব বন্ধ করে খাঁচার পাখির মতো অন্ধকারে চুপচাপ বসে রইলুম। ইন্দিরা দেবীকে লিখছেন রবীন্দ্রনাথ।

মৃণালিনী দেবীকে একটা তারিখহীন চিঠি লিখছেন রবীন্দ্রনাথ। মৃণালিনী দেবী লিখিত আরেকটি তারিখহীন পত্র ফিরে আসছে।

এমনই চিঠি চালাচালির সংসারে রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে একটি চিঠি লিখছেন সাজাদপুর থেকে। ভাই ছুটি, আচ্ছা আমি যে তোমাকে শাহজাদপুরের সমস্ত গোয়ালার ঘর মন্থন করে উৎকৃষ্ট মাখন মারা ঘেরত সেবার জন্য পাঠিয়ে দিলুম, তৎসম্বন্ধে কোনো রকম উল্লেখ মাত্র যে করলে না, তার কারণ কি বলো দেখি। আমি দেখছি অজস্র উপহার পেয়ে পেয়ে তোমার কৃতজ্ঞতা বৃত্তিটা ক্রমেই অসার হয়ে আসছে। প্রতি মাসে নিয়মিত 1500 করে ঘি পাওয়া তোমার এমনি স্বাভাবিক মনে হয়ে গেছে যেন বিয়ের পূর্বে থেকে তোমার সঙ্গে আমার এই রকম কথা নির্দিষ্ট ছিল। তোমার ভোলার মা আজকাল যখন শয্যাগত তখন এ ঘি বোধ হয় অনেক লোকের উপকারে লাগছে। ভালোই তো, একটা সুবিধা, ভালো ঘি চুরি করে খেয়ে চাকরগুলোর অসুখ করবে না। আমার আম প্রায় ফুরিয়ে এসেছে, এবারে মনে হলো যেন দুজাতের আম ছিল। একরকম আমের খুব ভালো স্বাদ, অন্যটাও মন্দ নয় কিন্তু তেমন ভালো নয়, দুটো একটা পচেও গেছে। যা হোক, ঠিক একটি হপ্তা তো চলে গেল, আমার আহার দেখে এখানকার লোকে খুব আশ্চর্য হয়ে গেছে। আমি তো ভাত খাইনি শুনে এরা মনে করে আমি যেন অনাহারে তপস্যা করছি। আটার রুটি যে ভাতের চতুর্গুণ খাদ্য তা এদের কিছুতেই ধারণা হয় না। যে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসে সেই একবার করে আমার আহারের কথা তুলে আশ্চর্য প্রকাশ করে যায়। সাজাদপুর ময় কথাটা রাষ্ট্র হয়ে গেছে, ভাত ছেড়ে দিয়েছি বলে সবাই আমাকে ভারী ধার্মিক মনে করে। আমার কুষ্ঠিতে লেখা আছে কিনা যে বিনা চেষ্টায় আমার যশ আর দুই একটা জিনিস হবে। চিঠিটাতে তারিখ নেই কিন্তু চিঠির শেষে ছোট্ট করে লেখা 22 জুন 1891। এটা যদিও সম্পাদক জুড়েছেন কিন্তু এক মজার সাংসারিক চিঠি, যে চিঠিতে দম্পতিরা তাদের ব্যক্তিগত কথার মধ্যে সংসারকে কি সুন্দর করে মোলায়েম করে এক অদ্ভুত ধারাকাব্য রচনা করেছেন, যার মধ্যে সাংসারিক কথা রয়েছে, দুজনের খুনসুটি রয়েছে, কি কি ভালো জাতের আম এসছে চল সেটা রয়েছে, আবার ঘি দিয়ে তার কৃতজ্ঞতা কেন স্বীকার করা হয়নি তার জন্য অনুযোগও রয়েছে। দাম্পত্য বোধ হয় একেই বলে, তাই বোধ হয় এখনও সব রকম সম্পর্কের উপরে কোথাও সংসার উজ্জ্বল হয়ে থাকে।

0: শুনছেন হিয়ার মাঝে। হিয়ার মাঝেতে সঞ্জয় আর মনীষা রয়েছে, আজ আপনার সঙ্গে থাকবে রাত ১২টা পর্যন্ত। হিয়ার মাঝেতে আজ রবীন্দ্রনাথের চিঠি, তার আপনজনদের কাছে লেখা চিঠি, সেই চিঠির ভাঁড়ার খুলে আমরা বসে আছি, আর আপনি শুনছেন হিয়ার মাঝেতে সেই কত শত বছর আগে লেখা চিঠিগুলো, যে চিঠি বাঙালির সম্পদ।
1: হিয়ার মাঝেতে আপনাদের সঙ্গে আমরা দুজন থাকছি রাত ঠিক ১২টা অবধি। ঘড়ির কাঁটা বলছে আপাতত আমাদের একটু থামতে হবে, কারণ সংবাদ বিরতি, ফিরে আসবো রাত ঠিক ১০টা ১০। টিউন করে রাখুন 100.1 FM গোল্ড।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও অন্তত 20। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব হয়েছে। দুটি দেশ ভারত নরওয়ে সম্পর্ককে

0: পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেছে। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোনাস গড় স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তা নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আজ নরওয়ে আর ভারতকে বিজনেস আর রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কুছ সাথিও কো জো সুনা ইয়ে সুনকার ইয়ে বিশ্বাস হোতা হ্যায় কি হামারি পার্টনারশিপ কি নীব বহুত হি মজবুত হ্যায়। ইয়ে কেবল সম্ভাবনাও কি নহি, ইয়ে এক প্রুভন পার্টনারশিপ হ্যায়। আজ জব ফুড फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
0: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড় স্টোর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তিক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছা নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এখন অস্ট্রোয়ে নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প, শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য, উদ্ভাবনা, সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জগত প্রকাশ নাড্ডা, পীয়ূষ গোয়েল, মনোহরলাল এবং কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্রাস ক্রসে ভূষিত হওয়ায় বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের ওপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং

এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।

কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানীভরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, সংকটজনক অবস্থায় অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১০০রও বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনই করেছেন। আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়েতে প্রথম সফরে। ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানীভরিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২০। খবর আজকের পর মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: সংবাদ বিরতির পর ফিরে এলাম হিয়ার মাঝেতে। সঞ্জয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে রবীন্দ্রনাথের পত্রাবলী নিয়ে।

0: চিঠি খুলে বসে আছে রবি ঠাকুরের। শ্রী মৃণালিনী দেবী, বড়দিদি সৌদামিনী দেবী, নদিদি স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবীর প্রথম কন্যা হিরণময়ী দেবী, দ্বিতীয় কন্যা সরলা দেবী, একজন দাসী ও শিশুকন্যা বেলাকে সঙ্গী করে 1294 বঙ্গাব্দের 26শে ভাদ্র, ইংরাজি 1887 11ই সেপ্টেম্বর রবিবার দার্জিলিং যাত্রা করেছিলেন রবীন্দ্রনাথ। সেখান থেকে এখন যে চিঠিটি পড়া হচ্ছে, তারিখের এই পত্রটি ইন্দিরা দেবীকে লেখা। এই চিঠিটি বা পত্রটি ছিন্নপত্র 9 নম্বর এবং ছিন্নপত্রাবলিতে 1 নম্বর পত্র হিসেবে সংকলিত করা আছে। ইন্দিরা দেবী পত্রপ্রাপ্তির তারিখ দিয়েছেন কলকাতা 16ই সেপ্টেম্বর 1887, মানে 5 দিন পরে, চিঠি লেখার 5 দিন পরে দার্জিলিং থেকে লিখছেন রবীন্দ্রনাথ। এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহাহাঙ্গাম, রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ 1টি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল, তাতে 4টি করে শয্যা, আমরা মাখন শুদ্ধ 6টা মনীষী, মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কাজে ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছোটাছুটি নিতান্ত অল্প হয়নি। তবু নদিদি বলেন আমি কিছুই করিনি, অর্থাৎ আমার মতো ডাগর পুরুষ মানুষের পক্ষে 5 জন মেয়ে নিয়ে এর চেয়ে ঢের বেশি ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছোটাছুটি করা উচিত ছিল। মাঝে মাঝে যেখানে সেখানে নেমে হিন্দুস্থানি বলিতে প্ল্যাটফর্ম ময় দাপিয়ে বাড়ানো উচিত ছিল। অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যেরকমটা হয়, সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। আমার ঠান্ডা ভাব দেখে নদিদি নিতান্ত ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু এই 2 দিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বার করেছি, এত বাক্স এবং পুঁটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স ও পুঁটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফেরত পাওয়া গেছে এবং এত ফেরত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্যে এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে, যে কোনো 26 বছর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে, বাক্স দেখলে আমার দাঁতে দাঁত লাগে। যখন চারদিকে চেয়ে দেখি বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের, নিচে একটা, উপরে একটা, পাশে একটা, পিছনে একটা, তখন আমার ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীন ভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে নদীদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক। আমি বিবিধ বিচিত্র মূর্তি বাক্সর মধ্যে পড়ে কি একরকম হয়ে গিয়েছিলুম। সুরেনকে বলিস আমার এই অবস্থার একটা ছবি আঁকতে। যাক, তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম। সে গাড়িতে আর 2টি বাঙালি ছিলেন, তাঁরা ঢাকা থেকে আসছেন, দেখেই কেমন ঢাকাই বলে মনে হয়। তাদের মধ্যে একজনের মাথা টাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে যথাযথ উত্তর দিতে পারত, সে হয়তো বলত তিনি দার্জিলিং ছিল কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগাল না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছ্বাস উক্তি, এক্সক্লামেশনস,
1: উমা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর!
0: কেবলই আমাকে ঠেলে আর বলে, রবি মামা দেখো দেখো।
1: কি করি, যা দেখায় তা দেখতেই হয়।
0: কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় কাঁদা নাকওয়ালা পাহাড়ি মেয়ে, আবার কখনো বা এমন কত কি যে দেখতে না দেখতে গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে যে রবি মামা দেখতে পেলে না। কিন্তু তার জন্যে রবি মামা কিছুমাত্র দুঃখিত নয়। গাড়ি চলতে লাগলো, বেলি ঘুমোতে লাগলো, বন পহর পাহাড় পর্বত ঝর্ণা মেঘ এবং বিস্তর খাঁদা নাক এবং বাঁকা চোখ দেখা দিতে লাগলো। ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে নদিদির সর্দি, তারপরে বড় দিদির হাঁচি, তারপরে শাল কম্বল বালাপোষ মোটা মোজা পাকনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভার ভার, এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুঁটুলি, মোটের উপর মোট, মোটের উপর মোটে। ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মোটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্যে বিবিধ বন্দোবস্ত করা, এতে আমার ঘন্টা দুয়েক লেগেছিল। ততক্ষণ নদিদিরা ডুলিতে চড়ে বাড়িতে গিয়ে শালটি মুড়ি দিয়ে সোফায় শুয়ে বিশ্রাম করছিলেন এবং কল্পনা করছিলেন যে রবি ঠিক পুরুষ মানুষের মতো নয়। 16 সেপ্টেম্বর 1887 এই চিঠিটি পেয়েছিলেন ইন্দিরা দেবী।

এবার যে চিঠি পড়ব সে চিঠি বন্ধুকে লেখা। শ্রীশচন্দ্র মজুমদারকে লিখছেন রবীন্দ্রনাথ। দার্জিলিং ভ্রমণ পর্বের পর কলকাতার পার্ক স্ট্রিটের বাড়িতে বসে পৌঁছে শ্রীশচন্দ্র মজুমদারের পূর্বলিখিত একটি চিঠি পান রবীন্দ্রনাথ। উক্ত পত্রের উত্তরে লিখিত আলোচ্য তারিখহীন পত্রের ছোট্ট একটি বাক্য বর্জিত হয়ে চিহ্নপত্র সাত সংখ্যক পত্র হিসেবে সংকলিত হয়। সাতই কার্তিক 1294 রবিবারের পরে এরকম একটি ডেডলাইন দেওয়া। সুহৃদবর, আমি প্রায় এক মাস কাল দার্জিলিংয়ে কাটিয়ে এলুম। আপনার পত্র কলকাতায় আমার জন্যে অপেক্ষা করছিল। আমি ফিরে এসে

থেকে পেলুম। আপনাকে অনেক দিন থেকে লিখি লিখি করছি, কিন্তু দৈব্য বিপাকে হয়ে ওঠেনি। এবার আমার ততটা দোষ ছিল না, আমার কোমরে বাত হয়ে কিছুকাল শয্যাগত হয়ে পড়েছিলুম। এখনো ভালো করে সারিনি, তবে এখন বিছানা থেকে উঠে বসেছি, কিন্তু বেশিক্ষণ চৌকিতে বসে থাকতে পারিনি, পা টনটন করে।

আ পৃথিবীতে আর সমস্ত মঙ্গল। আমার স্ত্রী কন্যা দার্জিলিংয়ে, আমি কলকাতায় ঘরে বসে বিরহ ভোগ করছি। কিন্তু বিরহের চেয়ে কোমরের বাতটা বেশি গুরুতর বোধ হচ্ছে। কবিরা যাই বলুন, আমি এবার টের পেয়েছি বাতের কাছে বিরহ লাগে না। কোমরে বাত হলে চন্দন পঙ্ক লেপন করলে দ্বিগুণ বেড়ে ওঠে। চন্দ্রমাশালিনী পূর্ণিমা যামিনী সান্ত্বনার কারণ না হয়ে যন্ত্রণার কারণ হয়, আর স্নিগ্ধ সমীরণকে বিভীষিকা বলে জ্ঞান হয়। অথচ কালিদাস থেকে রাজকৃষ্ণ রায় পর্যন্ত কেউই বাতের উপর একছত্র কবিতা লেখেনি, বোধ হয় কারো বাত হয়নি। আমি লিখব। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা তত্ত্বের মীমাংসা জিজ্ঞাসা করি। বিরহের কষ্টই বা কেন কবিতার বিষয়, আর বাতের কষ্টই বা কেন কবিতার বিষয় নয়? কোমরটাকে যত সামান্য বোধ হতো, এখন তো তত সামান্য বোধ হয় না। হৃদয় ভেঙে গেলেও মানুষ মাথা তুলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু কোমর ভেঙে গেলে মানুষ একেবারে কাত, তার আর উত্থান শক্তি থাকে না। তখন প্রেমের আহ্বান, স্বদেশের আহ্বান, সমস্ত পৃথিবীর আহ্বান এলেও সে কোমর তার পিনতেল মালিশ করবে। যতদিন মানুষের কোমর না ভাঙে, ততদিন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষ অনুভব করতে পারে না। আপনি কেতাবে পড়েছেন, কিন্তু তবুও জানেন না যে জননী বসুন্ধরা ক্রমাগতই আমাদের মধ্যদেশ ধরে আকর্ষণ করছেন। রাত হলেই তবে তাঁর সেই মাতৃস্নেহের প্রবল টান সবিশেষ অনুভব করা যায়। যা হোক শ্রীশবাবু, বন্ধুর দুর্দশা অবধান করে কোমরকে আর কখনো হেয় জ্ঞান করবেন না। কপাল ভাঙা সে তো রূপক মাত্র, কিন্তু কোমর ভাঙা অত্যন্ত সত্য, তাতে কল্পনার লেশ মাত্র নেই। সেই সত্য বর্তমানকালে অত্যন্ত অনুভব করছি বলে আপনাকে আর চিঠি লিখতে পারছি নে। বাল্যবিবাহ সম্বন্ধে আপনি প্রশ্ন করেছেন, সে বিষয়ে পরে উত্থাপন করা যাবে। আপাতত এই বলে রাখছি যে বাল্যবিবাহ যে ইচ্ছে করুক, কিন্তু কোমরে বাত যেন কারো না হয়। এমনই এক মজাদার চিঠি শ্রীশচন্দ্রকে লিখছেন রবীন্দ্রনাথ। আরও চিঠির ভাঁড়ার নিয়ে হাজির হব আমরা, তবে ব্যাক টু ব্যাক দুটো গানের পর।

0: শুনছেন রবীন্দ্রনাথের পত্রনী অনুষ্ঠান। আজকের হিয়ার মাঝের বিষয় তাই রবীন্দ্র গান আর রবীন্দ্রনাথের লেখা চিঠি। সঞ্জয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে।
1: এবারে যে চিঠিটি আমরা পড়ব, এটি 1297 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মানে ইংরাজি 1890 এর মে মাসে শান্তিনিকেতনে 2 সপ্তাহের কম সময়কাল ছিলেন রবীন্দ্রনাথ। তখন ওখান থেকে কলকাতায় আসেন, সেখান থেকে সম্ভবত 19 বা 20 জ্যৈষ্ঠ অর্থাৎ রবিবার সোমবার ইংরাজির 1 বা 2 জুন ভ্রাতুষ্পুত্র অরুণেন্দ্রনাথকে সঙ্গে করে শিলাইদহের দিকে যাত্রা করেন এবং বোট মানে নৌকায় আশ্রয় নেন। চিঠিপত্র খণ্ড 5-এ 2 সংখ্যক আলোচ্য তারিখীন চিঠিটি শিলাইদহের পোস্টমার্কটি পত্রের তারিখ হিসেবে প্রদত্ত করা আছে মানে লেখা রয়েছে। তা সেই তারিখটি কত না 21-এ জ্যৈষ্ঠ 1297 মঙ্গলবার শিলাইদহ থেকেই লিখছেন প্রমথ। তোমার চিঠিতে সুরেন বিবির পাশের খবর পেয়ে খুব খুশি হওয়া গেল। মনমথ পাশ হয়েছে কি না কিছু লেখনি কেন? অবশ্যই পাশ হয়েছে, কোন ডিভিশনে হলো? তোমার সঙ্গে যোগিনীর মিটমাট হয়ে যাওয়া খুব আশ্চর্য বলতে হবে। বাস্তবিক হয়েছে কি না আগামী সাহিত্য সমিতিতে তার পরীক্ষা হবে। জয়দেব সম্বন্ধে কি করছো, কিছু লিখলে কি? জয়দেবকে কিভাবে আলোচনা করবে আমি বুঝতে পারছি না। তার কবিতা সম্বন্ধে কি বলতে চাও? আমি বোধ হচ্ছে এখানে কিছুকাল থেকে যাব, একটা কিছু লিখতে চেষ্টা করা যাবে। আপাতত কাজকর্মের ভিড়ে তেমন অবসর পাচ্ছি না, মাঝে মাঝে একটু আধটু পড়তে চেষ্টা করি, কিন্তু এখানকার জলবায়ুর গুণেই হোক কিংবা কী কারণে বলতে পারি নে, পড়তে চেষ্টা করলেই ঘুমিয়ে পড়তে হয়। জার্মান ফার্স্ট অল্প অল্প করে পড়তে চেষ্টা করছি, তুমি থাকলে তোমাকে আমার সহপাঠী করা যেত, এরকম পড়া দুজনে মিলে লাগলেই তবে এগোয়। পড়ার মাঝে মৌলবীর বক্তৃতা, নায়েবের কৈফিয়ত, প্রজাদের দরখাস্ত এসে পড়লে জার্মান ভাষা বুঝে ওটা কীরকম ব্যাপার হয় তা তুমি সহজেই অনুমান করতে পারবে। বোটটা যত গরম হবে মনে করেছিলাম তা হয়নি, দিনে প্রায় মেঘ করে থাকে এবং রাত্রে অতি চমৎকার জ্যোৎস্না হয়। অতএব এই পর্যন্ত এখানকার প্রকৃতি জমিদারের বিরুদ্ধে বিদ্রোহচারণ না করে বিদ্রোহচারণ করেনি। অরু চলে গেলে খুব একলা হবে, কিন্তু সেটা নেহাত অসহ্য বোধ হয় না। তোমাদের কারো যদি এখানে আসবার ইচ্ছে হয় তাহলে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করে স্বাগত সম্ভাষণ পূর্বক সাদরে অভ্যর্থনা করে নেব, আতিথ্যের কোনো প্রকার ত্রুটি হবে না। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরাজি 3রা জুন 1890।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 এফএম গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: সংবাদ বিরতির পর ফিরে এলাম হিয়ার মাঝে নিয়ে, সঞ্জয় আর মনীষা।

পড়ছি রবীন্দ্রনাথের চিঠি। এই চিঠিটি কালীগ্রামে বসে লিখছেন রবীন্দ্রনাথ। জমিদারির পাঁচটি পরগনার মধ্যে 1296 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে বিহারিমপুর পরগনার সদর কাছারি শিলাইদহে এবং মাঘ মাসে ঈশবশাহী পরগনার সদর কাছারি শাহজাদপুর পরিদর্শন করেন রবীন্দ্রনাথ। অপর জমিদারি কালীগ্রাম পরগনার সদর কাছারি পতিশরের উদ্দেশ্যে বোট যোগে যাত্রা করেন তিনি। সেখানে পৌঁছে স্ত্রীকে লিখিত পত্রটি লিখেন, ভাই ছোট বউ, আজ আমি কালীগ্রামে এসে পৌঁছলুম। তিন দিন লাগল, অনেক রকম জায়গার মধ্যে দিয়ে আসতে হয়েছে। প্রথমে বড় নদী, তারপরে ছোট নদী, দুধারে গাছপালা চমৎকার দেখতে। তারপরে নদী ক্রমেই সংকীর্ণ হয়ে আসে, নিতান্ত খালের মতো। দুধারে উঁচু পার, ভারী বদ্ধ ঠেকে। তারপরে এক জায়গায় ভয়ানক তোড়ে জল বেরিয়ে আসছে। 20-25 লোকে ধরে আমাদের নৌকো টেনে নিয়ে এলো। একটা মস্ত বিল আছে, তার নাম চলন বিল। সেই বিলের থেকে জল নদীতে এসে পড়ছে। তারপর ঠেলে ঠুলে অনেক কষ্টে এবং অনেক বিপদ এড়িয়ে বিলের মধ্যে এসে পড়লুম। চারদিকে জল ধুধু করছে, মাঝে মাঝে ঝোপঝাপ ঘাস ছমি। একটা মস্ত মাঠে বর্ষার জল দাঁড়ালে যেরকম হয়, মাঝে মাঝে বোট মাটিতে ঠেকে যায়। প্রায় 1-1.5 ঘন্টা ধরে ঠেলাঠুলি করে তবে তাকে ফের জলে ভাসাতে পারে। ভয়ানক মশা, মোদ্দা কথাটা, এই বিলটা আমার একেবারেই ভালো লাগেনি। তারপরে মাঝে মাঝে ছোট ছোট নদী

মাঝে মাঝে বিল, এমনি করে এসে পৌঁছেছি। আবার এই রাস্তা দিয়ে যে বেরহামপুরে যেতে হবে সেটা আমার কিছুতেই মনঃপূত হচ্ছে না। এখানকার নদীতে একেবারেই স্রোত নেই, শ্যাওলা ভাসছে, মাঝে মধ্যে জঙ্গল হয়েছে, পাড়া গিয়ে পুকুরের যেরকম গন্ধ পাওয়া যায় সেই রকম একটা গন্ধ, তাছাড়া রাত্রিরে বোধহয় যথেষ্ট মশা পাওয়া যাবে। নিতান্ত অসহ্য হলে এখান থেকেই কলকাতায় পালাবো। আমার মিষ্টি বেলুরানুর চিঠি পেয়ে তখনই বাড়ি চলে যেতে ইচ্ছে করছিল। আমার জন্য তার আবার মন কেমন করে, তার তো ওই ওটুকানি মন, তার আবার কী হবে। তাকে বলো আমি তার জন্য অনেক অদ আর জ্যাম নিয়ে যাব। কাল রাত্রিরে আমি খোকাকে স্বপ্নে দেখেছি, তাকে যেন আমি কোলে নিয়ে চটকাচ্ছি, বেশ লাগছে। সে কি এখন কথাবার্তা বলতে আরম্ভ করেছে? আমার তো মনে হচ্ছে বেলা ওর বয়সে বিস্তর বলচাল বের করেছিল। তোমাদের ওখানে কি শীত নেই? আমাকে তো শীতে ভারী কাঁপিয়ে তুলেছে। কেবল কাল রাত্রিরে কোন একটা বদ্ধ জায়গায় নৌকো রেখেছিল আর সমস্ত পর্দা ফেলেছিল, তাই গরমে জেগে উঠেছিলুম। তার উপর আবার কানের কাছে একদল লোক সেই একটা দুটো রাত্রিরে গান জুড়ে দিলে, কত নিদ্রা দিবে আর উঠো উঠো প্রাণপ্রিয়ে। প্রাণপ্রিয়ে যদি কাছাকাছির মধ্যে থাকতো তাহলে বোধহয় চেলা কাঠের বাড়ি পেটাত। মাঝিরা তাদের ধমকে থামিয়ে দিলে, কিন্তু আমার মাথায় ক্রমাগত ওই লাইনটা ঘুরতে লাগলো, উঠো উঠো প্রাণপ্রিয়ে। মাথার মধ্যে অসুখ করতে লাগলো। শেষকাল পর্দা উঠিয়ে জানলা খুলে শেষ রাত্রিরে একটুখানি ঘুমোতে পাই, তাই আজ কেবল ঘুম পাচ্ছে, টিনের জিনিস, আর কেনই বা আমার জন্মদিন পর্যন্ত না থাকবে, সমস্ত প্যাক করাই আছে, এখনো খোলাই হয়নি। তোমার ভাই কলকাতায় এসে কিরকম আছে? তার পড়াশুনোর কি কিছু ঠিক করছো? মাসকাবারি কমাসের বেরোলো, আমি হয়তো দিন পনেরো বাদে এখান থেকে যেতে পারবো, এখনো বলতে পারছি না। এটি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এমন এক চিঠি যে চিঠিতে তার সন্তান সুখ, অপত্য স্নেহ, স্ত্রীর প্রতি চিন্তা, আবার মাসকাবারির চিন্তাও রয়েছে। ইনি বোধহয় রবীন্দ্রনাথ।

এবারে যে আমরা চিঠিটি পড়ে শোনাবো সেটি প্রিয়নাথ সেনকে লেখা। দেবেন্দ্রনাথের সঙ্গে বান্দরা অবস্থানকালে এই যে চিঠিটি, এটি সম্ভবত আষাঢ় 1293 বঙ্গাব্দ, মানে ইংরেজি 1886 জুলাই মাসে শেষের দিকে লেখা হয়েছিল। এই চিঠিটি আমি যখন পড়ব আপনারা শুনেই বুঝতে পারবেন, আর্থিক অনটনের একটা ব্যাপার উল্লেখ করা হচ্ছে 1886-তে, মানে রবীন্দ্রনাথের বয়স তখন 25 বছর। কি লিখছেন? ভাই, আবার তোমার ঠিকানা জানি নে বলে চিঠি লেখা দুঃসাধ্য হয়ে উঠেছে, কিন্তু দায়ে পড়ে কোন উপায়ে চিঠি লিখতে হলো। আমাকে এখানে সেই 50 টাকাটা যদি কোনো মতে পাঠিয়ে দিতে পারো তো বড় ভালো হয়। তোমাকে বারবার টাকার জন্য বিরক্ত করছি, কিন্তু কিছু মনে করো না। কিন্তু আমার টাকার নিতান্ত দরকার হয়েছিল বলেই বই বেচতে বাধ্য হয়েছিল। একটু শীঘ্র পাঠিয়ে দিতে পারবে? আমি এখন বান্দরায় সমুদ্র তীরে বাবা মশায়ের সঙ্গে আছি, নির্জনে আমি ভালো আছি, আপনার উন্নতির চেষ্টা করছি, একলা বসে আপনাকে সংযত করছি, কখনো কখনো দু একটি কবিতা লিখছি, নিতান্ত চুপচাপ করে আছি। সংক্ষেপে এই আমার সমস্ত খবর। সংক্ষেপ কেন, এর চেয়ে বিস্তারিত আর কি করা যেতে পারে? বাবা মশাই এখন অনেকটা ভালো আছেন, তাঁর শরীরের জন্য যেরকম আশঙ্কা করা গিয়েছিল এখানে এসে সে আশঙ্কা অনেক কমে গেছে। তোমার এবং তোমার অধিকার খবর সমস্ত আমাকে পাঠিয়ে দিও, ডাকের সময় নিতান্ত নিকটবর্তী, আজ আর বেশি কিছু লিখলেম না। জুলাই 1886, লিখছেন তোমার রবি।

চিঠির ভিড়ে বাবাকে লেখা পত্রটি বা বাদ যায় কেন? 1293 বঙ্গাব্দের মাঘোৎসব অনুষ্ঠানে বহু লোকের উপাসনার জন্য 1829-30 খ্রিস্টাব্দে নির্মিত আদি ব্রাহ্ম সমাজের জীর্ণ বাড়িটি যথেষ্ট অনুকূল নয়, সে কথা উল্লেখ করে উক্ত সমাজের সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুর স্থানান্তরে উপাসনার প্রার্থনা জানিয়ে এই চিঠি লিখছেন। তাকে লিখছেন, তার বাবাকে। 25 অগ্রহায়ণ 1293 শুক্রবার কলকাতা থেকে পূজ্যপাদ শ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রধান আচার্য মহোদয় শ্রীচরণেশু। আদিব্রাহ্ম সমাজের সাম্বৎসরিক উৎসবের দিন নিকটস্থ হইয়াছে, এ উপলক্ষে সমাজবাটির ত্রিতল গৃহে বহু লোকের সমাগম হইয়া থাকে, কিন্তু গৃহটি জীর্ণ হইয়াছে দেখিয়া সমাজের অধ্যক্ষ ট্রাস্টি মহাশয়রা ইহাতে বিপদের আশঙ্কা করিয়া আমাদিগকে সাব

সাবধান হইবার জন্য এক পত্র লিখিয়াছেন এবং আগামী এগারোই মাঘের প্রাতকালের উৎসব কার্য অন্য কোন স্থান নির্ধারিত করিয়া তথায় সমাধা করিতে বলিয়াছেন। অতএব এক্ষণে আপনার নিকট আমাদের এই প্রার্থনা যে আপনি অনুগ্রহ করিয়া আমাদিগের উক্ত কার্য সমাধা করিবার জন্য একটি স্থান নির্ধারণ করিয়া দিয়া কৃতার্থ করুন। 10 ডিসেম্বর 1886 সেবক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদক আদিব্রাহ্ম সমাজ কার্যালয়।

0: শুনছিলাম হিয়ার মাঝে সঞ্জয় আর মনীষা ছিলাম আজ, আর আজ রবীন্দ্রনাথের চিঠি, তাই নিয়েই আজ আসর সাজিয়েছিলাম আমরা রবীন্দ্রনাথের পত্রাবলী। শুভরাত্রি, ভালো থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব।
1: হ্যাঁ, আজকের মতো হিয়ার মাঝে থেকে বিদায় নিচ্ছি। ইমন চক্রবর্তী কণ্ঠে গান শুনে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:12। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

স্টুডিওর ঘড়ি কাটা গুটি গুটি পায় জানান দিচ্ছে রাত 1:49 হয়ে 32 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান। আর আজকের অনুষ্ঠানের শেষে একদম পর্যায়ে এসে শেষ গান শুনে নেব শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গেও একযোগে। এখন সময় বাংলা ছায়াছবির গানের, আর আজকের প্রথমে থাকছে 1973 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি শ্রীমান পৃথ্বীরাজ থেকে প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভালোই ভালো কেটে পড়ো এ সংসার, মায়া প্রপঞ্চময় বড় দোল পিতল বানিয়ে এবার ভালো।

গান শুনছেন শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে। পরবর্তী গানের শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্ত।

এই গানটি শুনবেন ছায়াছবি বাবা তারকনাথ থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

Coronada, coronada.

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন বাবা তারকনাথ ছায়াছবি থেকে গান। পরবর্তী দুটি গান শুনবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আছো আজ কোথায় উত্তর দাও, যে তুমি নিরার বিষের পাত্রে অমৃতে ভরেছো আজ কোথায়।

স্টুডিওর ঘড়ি কাটা বলছে রাত 2:25 হয়ে 30 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অন্যায় অবিচার। বাংলা সুপারস্টার মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ছায়াছবি অন্যায় অবিচার থেকে গান শুনছেন। পরবর্তী গানের শিল্পী কিশোর কুমার এবং সাবিনা ইয়াসমিন।

0: এখন শুনবেন পিতাপুত্র ছায়াছবির গান। প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: রাগ যে তোমার মিষ্টি,

আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব ছায়াছবি হংসরাজ থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। আজকে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় পরীক্ষিত বালা।

এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন বাউল গীতি। পরিবেশনায় শিল্পী পূর্ণদাস বাউল।

স্টুডিও ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 3:28 হয়ে 14 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন ভক্তি গীতি। শিল্পী কুমার শানু।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে লোকগীতি এবং পরে শুনলেন ভক্তিগীতি। আর এখন এই অনুষ্ঠানের সমাপ্তি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আমরা শুনলাম শরৎ, শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী চন্দনা ভট্টাচার্য, রাগ দেশী।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন চন্দনা ভট্টাচার্য, রাগ দেশি। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী, আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, একাধারে গান আর সেটা সুর এবং কথার মিশ্রণে তৈরি। রবি ঠাকুরের গানেই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম প্রথম গানটি। দ্বিতীয় রবীন্দ্র গান, যখন তুমি বাঁধছিলে তার, কণ্ঠ বিশ্বরূপ রুদ্র।

এরপরের গান, এসো এসো ওগো শ্যাম ছায়া ঘন। আর আমরা তো এটারই প্রত্যাশায় এখন, কারণ বাইরে যে তীব্র তপের দাহন, সেই দাহন থেকে বাঁচার জন্য তো একটু তৃষ্ণার জল আমাদের দরকারই। কিন্তু তারপরও আবার মনে হয় এই দহনটাও তো দরকার ছিল, কারণ আগুনই তো শুদ্ধ করে, আগুনই পবিত্রতাকে এনে দেয়। এই আলো কেবলমাত্র প্রকাশিত আলো নয়, এই আলো চারপাশের অনেক আবর্জনাকে পুড়িয়ে খাক করে দেয়। মনোময় ভট্টাচার্য।

আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর সর্বানী সান্যাল বৈদ্যের কণ্ঠে তোমার খোলা হাওয়া।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা শুনলাম এই গানটা, দারুণ অগ্নি বাণেরে। সত্যিই তাই। এখন সময় হচ্ছে 5:22, হয়ে 4 সেকেন্ড, আর কিছুক্ষণ পর পূব আকাশে ভানুবাবু তার নিজস্ব পাঁচালি শুরু করে দেবেন, আর সেই পাঁচালি কথায় আমরা সবাই থাকব। সেখানে তিনি একাই মহারাজা। তার সেই রুদ্ররূপ, তার সেই প্রখর প্রচণ্ড যে দৃষ্টি, তাকে এড়ানো অসম্ভব। সকাল 9টার পর থেকে আমার মনে হয় না খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোচ্ছেন। খুব ভালো লাগে গ্রীষ্মের এই অসাধারণ রূপটা দেখতে। বৈশাখ আর জ্যৈষ্ঠ তো একটা গদ্য কবিতারই নাম। এখানে তার নিজস্ব একটা ছন্দ আছে, যেটা অন্তঃসলীলা ফুলগুর মতো নিঃশব্দে নিরবধি বয়ে চলেছে। এই গ্রীষ্মের জন্যই তো এত অপেক্ষা। আমরা কঠিন ঠান্ডায় বলেছিলাম না যে কবে রোদ উঠবে, কবে সূর্যদেব তার নিজস্ব গল্পগুলোকে শুরু করবেন। সূর্যদেবের সেই গল্পগুলো, তার নিজস্ব গল্প যেগুলো, তার একান্ত যে চয়ন, সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে আবার। এটার জন্য আমাদের দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল। আমাদের প্রতীক্ষা ছিল সেই ধরুন হেমন্তের সময় থেকে। হেমন্তের পরে শীত এলো, শীতের পরে বসন্ত এলো, কিন্তু রোদ্দুর তো এলো না। এবার কিন্তু রোদ্দুর এসেছে, আর এই রুদ্র রূপের কাছে আমরা নত জানু। তাহলে এর পরে যেটা ঘটবে, অর্থাৎ চারপাশ পুরো খাঁ খাঁ করবে, কেউ কোথাও নেই, যেটা রবি ঠাকুর আমাদেরকে একটু আগেই বলে দিলেন যে এমনকি গাছের ডালেও কোনো পাখিও থাকবে না, আর থাকলেও সে অত্যন্ত ক্লান্ত হয়ে কেবল ডেকে যাবে। তাহলে সেই নাই রসনাইয়ের সেই যে একটা নিদারুণ যে বেলা, সকরুণ যে এক আর্তনাদ, সেই আর্তনাদের গানও আমরা শুনিনি। গ্রীষ্ম, তোমার এই কঠিন রূপটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। বৈশাখ এবং জ্যৈষ্ঠ অপেক্ষা করছিলাম। আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে, আর তাই নাই রসনাই শ্রবণা ভট্টাচার্য।

নাই রসনাই দারুণ দাহন বেলা, যেন মনে হয় এক সন্ন্যাসী তার সামনে এক প্রকাণ্ড ধুনি জ্বালিয়ে নিঃশব্দে নিমগ্নতায় তপস্যা করছেন। বৈশাখ আর জ্যৈষ্ঠের এই রুদ্র রূপ দেখে এটাই মনে হয়, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। কেবলমাত্র কি অন্ধকার হলেই রাস্তাঘাটে লোক থাকে না, তা তো নয়। যখন রুদ্র রূপ হয়, যখন দাহন বেলা হয়, তখনও কিন্তু পথ জনহীন হয়ে যায়, আর এই জনহীন রাস্তাঘাট দেখতে দারুণ লাগে। মনে হয় প্রকৃতির কাছে আমরা কত অসহায়। ভৈরব যখন তার নিজস্ব খেলা খেলেন, যখন তার নিজস্ব রূপে প্রতিভাত হন, তখন কোথায় কি কিচ্ছু থাকে না, আমরা তখন নিঃশব্দে সেই রূপকে প্রত্যক্ষ করি। গ্রীষ্ম থেকে যাও তুমি।